কার্বি লামার জানালো না জামে গাং দেংলং সানসানলো নাং লিতম আর্জুল ইংজি পরফাই ক্রে সিরামিট কে প্লেংনোতে দেলহি বেন কেপেচে টাক লাইভ ব্রডকাস্ট অফ টুয়েলভ ন্যাশনাল হ্যান্ডলুম ডে ফাংশন বাই দ্য অনারেবল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া শ্রীমতি দ্রৌপদী মুর্মুহীন পেন্নাং লিতুম লাইভ ব্রডকাস্ট আর্জুল ইংজি পরফাই ক্রেহিনী প্লেংলোতে বিবিধ ভারতীয় যায় মেঘ মুম্বাই পেন কেপচি টাকনাং লিতুম আর্জুল ইংজি আর্নি গাসাম পরফাই কেথমরা মিট প্লিকেব্রা ফ প্লেংলোতে গুয়াহাটি পেন কেপচি টাক কার্বি আজায় মেঘনা নিতুম আর্জুল ইংজি পরফাই প্লিরা মি থং কেপ প্লেংলোতে ডিমাসা লিরমিয়ালু নাজায় মেঘ আং দেংলং আসানসানালু নাং নিতুম আর্জুল ইংজি পরফাই প্লিরা মিট প্লিকেব্রা ফ প্লেংলোতে বড়ো লিরমিয়ালু নাজায় মেঘ আং দেংলং আসানসানালু নাং নিতুম আর্জুল ইংজি আদুন্থু পরফাই ফ প্লেংলোতে রং রুবজায় মেঘ নাং নিতুম আর্জুল ইংজি আর্নি গাংসাম পরফাই ফরা মিট থং কেপ প্লেংলোতে পিনিয়া সারলাম থে চেলেম তে চে বহং আপদ আপুথাক নালিতুম আর্জুলং ইংজি আদুন্থু পরফাই ফরা মি থং কেব্রাইসি প্লেংলোতে কার্বি লুনবারিম আলু নাজাই মেক আং দেংলং সনসনালু নালিতুম আর্জুলং ইংজি পরফাই ফরা মিট ফকে প্লেংলোতে লামজেরা জাই মেক নালিতুম আর্জুলং ইংজি আদুন্থু আর্নি গাসাম পরফাই ট্রক প্লেংলোতে লাম হানচা কাপর হি আজাই মেক আং দেংলং ইংকুং ক্রেহিনী আহুর কাচিং বোয়াও আপুথাক লাম হানচা নাং লিতুম আর্জুল ইংজি লাবাংসো লাম হানচা আসামিস লামপেন কে তক আবাংকে সার রং বং তেরাং লাপেন কার্বি লামপেন কেলার আবাংকে সার জয়সিং তক বি লাপেন লাবাংসো লাম হানচা কাপড়হি পনাবাংকে সার স্যামসন ইংটি লাপেন কাপাচুন পনাবাংকে সার প্রদীপ রংফার লাপেন কাচেপারজান আতুম আমেন লাকে ওয়াইসং কাচেপারজান আবাং ফু ফান্ডার টেরন কাজির কাচেপারজান আবাং ফি হুনমন রংহাং পি জুলি জাংসেন কাচেপারজান আবাং ফি রূপজুলিং টিপি রমন ইংটি কাচেপারজান থেংসং ইংটি গগৈ মাস্টার কাচেপারজান ধনীরাম রংহা রিসোবাসা কাচেপারজান আবাং ফু কেনসিং তারু কানিয়াটক পি কাচেপারজান আবাং হাবেরাম ইংটি লিরবন কাচেপারজান আবাং সেংকান কিমি ইংটি পি আতুম হেনলো লাবাংসো লাম হানচা কাপ আজাই মেকে পিনিসি আকাশবাণী ডিফু রেডিও স্টেশন লং কাপাচি টাক একচেং হেলা তং তে নাং লিতুম পরফাই ত্র কাপড় লাবাংসো আজাই মেক কার্যুদন টেকনিক্রী

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইদু পুতেমাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জাত্ত দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমি আসন মুংকে
1: কাপাচে থাঙমি আসন তে দুপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজি আরনি আলাম পাংরি পাংদন আদামা সারারনি মাহাঙ্গে থেকা বেরটা কিথি কে জাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মিকাং পুয় বেরটা হেম কি মিকিলুত আরনি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলেন
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লকা হোমরি দাম নং জিকে
1: লাদাক ল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সেদাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি জেথান বাপ্রাং দা চকজি
0: বা আওয়ার সাইকে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: ওয়াং ইগনোই লাদাক আকাশবাণী দিফু

0: একদম সুরহিন দাইন কয় তামিল পাংস আর অনেক ইসিহিনি লাঠু ফুইসি পাদা থলা পাংস তেং পেন সি ক্লাম্প হদাংতে এর তুম কিলোমিটার হিনি পেন স্কুলই হুম এল পি স্কুলই হুম লাপেন আকো কিলোমিটার অং মুচালো পদাংতে এম ই স্কুল লাপেন হাই স্কুল আপুসন সি নং সি তুম লাসো তেং পেন ক্লাম্প থেক পদাংতে সিকাচি হুম বাঙে দোগে দোজি লাপেন আনপাটা মেলা রাইট টু এডুকেশন সুরহিন্দা সিরকেব পাংস আইন নং সি আহক হাক পেন ক্লেম দাম পামে পুদংতে লাপেন দামে পেনং আনকে কাথিং থোরলজি পেন পাটামে নন সরকার পেন কে ক্লেম বম লা রং রূপ অলং পিং থোরে ফান নতুম কাস্তরবা গান্ধী স্কুল আর সমার স্কুল লাপেন একলাভিয়া স্কুল লাপেন মডেল স্কুল পুসন তামে নং কিম বম ল লা বাংকি চুরো নং দি লসন হাতাক্সি কে অং দং পুসন দুথেক পুসন তেমি পারপ লাপেন আনপাট আমি মিশন স্কুল আপেন আনপাট আমি জুংজুং পেন মিথান কিম স্কুল আতমলং সামি সরকার পেন দামি একাই তামি মেক বিদুন থুলরা লোক থান আতম ফান তামি আহক পেট আদি গ্রি লাপেন কে থান থেক আদি চি কে দু পুসন কে দু আতম ফান লাং থেক সন্তে আতমি রং রূপ ফান থিং থরি ফান আনুসি ইতম আপ্রাং পাপ্রাং নপন থুপু লাপেন আনপার মাংকে হায়ার এডুকেশন ফান মাংকে নন কার্বেং লং আংকাং পিপেন লেন লং নামলো পদংতে ইতম কলেজেস তা কম ওলাং আসি নন কি দতাং লা ভেঞ্চার কলেজেস তম ফান্তামি জংসি সরকার পেন ফরেনসলাইস উন পন প্ল তংতে হে তামি লং তম লং পন থেক সনতে কপিসি দিসপুর রং কি লং মা দা কার্বেং লং লং পো
1: কলাং ল
0: পসন লহে লা পেন নিং আরং ল নন নন হে জং অ্যাসেম্বলি লং তামি দিপু ফাতমাং ইসি মডেল কলেজ তা মিয়াকো পি পন্থু দিয়েলাম তামি কারি লং পেন পথ নিঙা রং লং তে তুম রিসো এজাং থাম তামি কাছাড়ি আমার সাই সি মিশন আদিম দুথুপু সেলাপু সঙ্গে সে লাবাঙ্গে দাগ রং সপিয়ালাম না হ্যাঁ তামি পাবনে লিপু দাবাঙ্গে তুম রং রবান্নাথ সে তামি দাপুসন স্কুল আকিমি তামি ইংপু পন্থু আপেন কেদো টেঙা লং তামি থান বাং আতম ফান নাং তয় থু আপেন অং মচল পদংতে কচারি না বাংকে আনসে সি চিহং থুজি আপেন পাপ্রাং বেংজি পুসন সিনে লিখ্রো ইন
1: কলাং কলাং হক পাদিং লগ হাই তা তা কে হাই নন বাংকে সরকার বেন কাং পু স্কুল কে অং দুং রং রুবা তো কাতি লং তা দুলোতে মা লাপেন গে সন্তা থাকসি মু পেন নাং লিগি পু সন জুং জুং পেন তা মে এ কাচি কিম পন লাপেন কাং পু পন লগ চারলি হেমস তা মে কে অং দুং দু নন ইলি রং রুব লং বাংকে কা তো বেদা ইলি থেক লং ল রং রুব নন রং সোপিয়া লং নন পুস্তা মে সরকার লগ চারলি হেম লং পেন মুতে জুং জুং পেন কাছিং পুয়া সাই হেম লং কি দুনা তুম অংমুন নাক তেতে কাদুগো বেতা চিনি হাদাকে ট্রেন টিচার্স মতে সে কে পি পামে তুম আফাই জুম হেক পাতা চিনি সেটা লাসন জুং জুং পেন কাং পুয়া লং সিকি দুন অংমুন নাক তেতে লাসু কুপিয়া থে লো লানাং দি কাছিনি আতেং
0: ওপেন নিলি পুসন থাক থাকসি সরকার পেন হলা সো পিটিআর লবং সরি সো লাতুম লাসো লাম বাংকে পুথত চিমা থাথু বয় ফিদাসনতে মিসানি পসসিন তিনি মিথাং তা মাথাপন পিমা প্রদংতে ইসিয়া ক্লাস বাং জং সি থান বাং ইনুত পিথেক পছন্তে সরকার পেন কে পাং নি স্কুল তামি উসমার বাং দুজি পছন্দ সিনে লিখ্রোই লাপেন আপেন আনপার বাং কে হলা যেতু আকা ফ্রেক আসাই লো থান বাং তো ফান কে তয় হে লা বাং জং সি সরকার হিন পেন লাগুন থেক আসন্তে আকা ফ্রেক আসাই বাং তয় থু থে দেদরা লা লো কে থান কাম নে তয় থু বেদ পছন্দ থে লা তাইসি খেং থর বাং দি না পেন লো চালি উসমার তা অং চদ্দি পছন্দ সিনে মাথা
1: কলাম কলাম
0: পিমা আনিসিয়াকো বাংকে লা সরকার পাং নি স্কুল তামি উসমার দুপিক পেন জকসি প্রাইভেট পেনসি গভর্নমেন্ট পনলা আসি উসমার বাংকে দুথুজি লা বাংকে হে তামি লা লোথান বাং আতুম জংসি এতুম অং ও থেকে সন্তে আনসি উসমার বাংকে দুজি
1: কলাম কলাম তাংতে কে পাদুসি একার জো কে হাই নাং লিফান নন নাং লিগি থান আতেং পেন সরকার আতুম দাম পুলোতে নাং লিগা চি চার মেক লুগা চারলি ইন্ডিয়া হাওয়ার ইন্ডিয়া আংকাং পিয়ালং লুগা চারলি কাপা ফিহু বারা দা তুমা ফান কু আনা ফ্রাং দাম থেকজে
0: নিলি মিথাং জং জং পেন আলাম লাবাংকে ইদি তোমা দো কবিতা ইমহাং থেক পেন বাংকে আর নাম নাংকে লুদুনকে আকে থেক আকে রেকে ইসিবেত মানে আথেং পহে
1: কলা
0: লাপেন ইদি তুম পিয়ার হে বাং দে সি কেথে কেরে ফান বাংকে কাচার সুকাচে লাপেন সি কেথে কেরে দুন নাপু আপসি ইদি তুম তামি দেলহি লং কপিসি কে লং আবার সাই ইদি তুম জং সি লং প্রতংতে বা গুহাটি লং কপিসি কে থান বম ইলি তুম ফান মেনাং খান ফুলদাংতে ইলি তুম তামে কেথেক থে দিয়া দিয়া তুমি কালি ইলি তুম তা থেক বেগ জি মুথে ইলি তুম আওয়ার সাই লং দন রাপে দা সন্তে লা লং নি পুদাই বাংকে মানে ইংলিশ পান পছন্দ সি ইফ উই আর গিভেন এন অপরচুনিটি মানে এস পার উইথ

0: মানে ওসমার তুম কপিসি গুহাটি লং দেলহি লং কাছারি লং পুসন লি তুম ওসমার পান থান লং পদং তে খর দাক ওসমার পেন লাদাক ওসমার বাংকে ইসিভাজি বাংকে পুসন সিনি দেখ্রয়
1: রাহ পেনি লকে হাই না চুরু ইগ লো নাং লিফান রং রুবার লু কাপ ফি হু বহ বার রাদা তুম লো চারলি কো আনসা কি নাং মা লাসো বুথা নাং লিক্লার ডাক পেন গে থান পর রাদা তুম আন লে নাং লং দুন উলু পুসি ক্রয় লো ইলি গে থান নাম নাই দু ইগ ওলাং তে মা সেটা মে আপোর আলাম দু পসি পিনি কে লাদাক আন লে লি রিপিক চেক লো নাং নাং লিলা দাগান কে বাং আপর নাং লিফানা কিরো নাং পিপার পিক লো লাপে নাং লিসাই লং সেটা মে ক্লাম মে দাম মে হিরজু মে সেটা মে নাং পিদুন ইগ লো কার্ডম
0: চনল কার্ডম
2: লাপন পর নং নিতুম তক লাং জাই মেক আং দেং লং রং রূপ মতে কে পাফি হুপ আহাবার লং লো কে চার্লি কে নাং সদা পুথাক হার লং বি ভেলং বি প্রিন্সিপাল উইলিয়াম সিগনার লাপেন হুট বাং হেলভেলিন টিমং পি আং বং চু চুপু নং নিতুম আর জু লং লং ইকটং লং লাকে আকাশবাণী ডিফু

নন হেজং নং নিতু দন বারেম তু লামার জান পেন লোন আর্জুলং ইকটংল আদুন্থু দিদি মলোরি লামার জান পেন লোন আর্জুগল না আলুন কিলোনু বাং বিদ্যা সিং রং পি লাপেন বারি রং ফার পি আলোনালাম থেকে সেংবি চেপা ওই রি তো তেলবাং সলুন আর্জিক সিনা

0: আসন আসন কাপাচে থাঙাবার সাই দু পুতে মাতি হ
1: এ লা দেখলে আমি দেখছে ল্যাংমা আর যাত্তা দোলো
0: কুপি পিল কাপাচে থাঙমে আসন মুংকে
1: কাপাচে থাঙমে আসন আনতে দু পিকল আর জুইক নয় হো মাই মিটিং কে দোজে আর নি আলাম পাংরি পাংদন আদামা সার আর নি মাহাঙ্গে থেকা বেরটা কিথি কে চাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মি কাং পুয় বেরটা হেম কি মি কিলুট আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলেন
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লক হোমরি দাম নং জিকে
1: লা দেখল আকাশবাণী দিফু লং ল মেনা জং সে দাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি চে থান বাপ্রাং দা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাংসিলা
1: ওয়াং ইগনোই লাদাখ আকাশবাণী দিফু আলং

0: पीएम फसल बीमा योजना से करीब 2 लाख करोड़ रुपए क्लेम के रूप में किसानों को मिले।
1: मोर नाम मोनिता रानी दास, थाना बागबर, डिस्ट्रिक्ट बरगटा। तो हमारे धान खेती बालू खेती नष्ट है, नष्ट होले এটো যদি পয়সা দেয় তেনা আমার লাভ হয়, বাকিবোর খেতিয়কে করলে তেওঁলোকেও লাভটো পাব। সেই কারণে আমি যেন পালো তেওঁলোকেও যাতে পায়।
2: খরিফ ফসল বীমার বাবে শীঘ্রে পঞ্জীকরণ করাও।
3: ব্যাংক শাখা, বীমা কোম্পানি, কৃষি ঋণ সমিতি, জনসেবা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করক।
2: ফসল বীমা সম্বন্ধে তথ্য পাতির বাবে হেল্পলাইন নম্বর 144-47 লৈ কল করক।
4: ফসল বীমা করাওক, সুরক্ষা কবচ পাওক।
5: লাকে আকাশবাণী ডিফু নালিতুম জামে কার্জুলং বম, লাকে এফএম বেন লং পেন মেগাহার্স ফারোই সিরা তকবরা সিরকেপ, লাপেন কে নিউজ অন এয়ার এপেন্টা জামেক নালিতুম আর্জুলং ইকজি আদুন্থু হিন্দি গাজালুন আজাইমেক আংডেঙালং আসনসনালুন আর্জিগলনা তদন্তা প্রাংসি পঙ্কাজ উদাস কিলোনালুন ও লড়কি জপ আর্জিক সিনা

0: লাকে আকাশবাণী দিফু নাহলে তুম যাই মেকারজি লংবম লাকে এফ এম বেনা লংপেন মেঘাহার্স ফারুই সিরা তপর সিরকেপ লাপেন কে নিউজ অন এয়ার এ পেন্টা যাই মেঘ নাহলে তুম আর জুলং ইচি আদন্থু লামেদ আজাই মেঘ আং ডেঙ্গলং ইম্পর্টেন্ট অফ স্টোরি টেলিং ফর চিলড্রেন এট হোম মতে মেথাং আহে আমলং ওসমার আতুম আফান তোমু থানং জে আপুথা কেটকবাং হুনালি রং পিপি লাপেন কেথানাবাং কেনসিং তারুপেন আরজিক সিনা
1: ওসমার আতুম আফান তোমো থানাং জি তোমো হেলো ওসমার আতুম কেথেক দাব নাই লাপেন তোমো কে থেকলো পুলোতে তিংনি দাব দে ওসমার আতুম জং সি বিহে কাকোপেন তোমো চার্লি পামিকা লাপেন মো থে দুঘান্তা আনিং দুজি কপিয়া তোমো সি ওসমার আতুম আফান কে থান জিমা লাকে ইংসির দাম পেমেকা সি থানাং জি কাদ গভিয়া তোমলে ওসমার আতুম আফান কে থান কাপাথেক এট নাংজি কালি লাপেন আকে নাং সট এট কালি তোমোকে কেতক জি পুলোতে সুংপ্রুং পেন আপরটা নাং পিক ওসমারাতুম কে কেতক কেলাংজি আফান আপর চিপি থেকথে লাপেন কেতক কেলাংজিতা থেকথে আনিংতা চেলার ডাব পিক তোমো কার্যুদুন বোমা হুতা আনিং চেলার ফিটতা থেক কার্যুলং পেন আনিং আরলো কাছিবি হেলো আকে মেনাই লাপেন কেথেক তাং আতুমো কে কিভির জি আফান সুংপ্রুং ওসমারাতুম কার্যু আনিং কেহাং নাই কেথেক দামনাই কে তুমো হেলো ওসমার আতুম আফান আনিং আরলো পাচি বিবের জি পুলোতে আকে থিয়া তুমো হেলো ওসমার আতুম আফান তুমো পাচার লিলোতে পাথেক পামিকা নাংজি থেক পামিকা কে পুলোতে তেংনে ডাপ্রাং ওসমার আতুমকে কাপানিয়া ডো কাপানিয়াকে কোপেনে কাছে থান ডাক থেকথে মাতে কেজং ডাম থিপ থেকথে আসন কে লংজিয়া ফানসি ওসমার আতুম কাপানিয়া লাসন কাপানিয়া বমাহুত কপিনে এসন বাক কেচু হরমু কালিতে কেলেম আহরমু পিলোতে মলমস আপর কে পানিয়া জেদাজি প্রেক জে কা হরমু কালিতে কেথেক লংলে পিনলাং আহরমু পাকলাং দুন থেকলোতে মলমস ফানকে কাপানিয়া ইংতনজি কাপানিয়া কাংতনা হুটসি আসন কাপ্রে কাপ্রে আলাম হান দুনাংপো ওসমারাতুম কামাথা কাচিগেরলা দো লোতে কাচিনি থেক আজ কংতা দোলো কাচিনি থেক অসমারাতুম আফান কে মেসেন আলাম থান দুনসি আনিং পাচিবৃতি নাংজি আকে নু আতুমো কে থান থেদের নাংজি আপি আপো মাতে আফি আফু আতুম দো পুলোতে আসন কাপ্রে কাপ্রে আতুমো থান পেন আনিং পাচিরুই নাংপো প্রেক জেক আতুমো মাতে আকি মি আতুমো জংসি থান থেক পুলোতে অসমারাতুমকে আর্জু বেকো লাপেন আনিং চিবি এপো কার্বিয়া খেই লং কে অংদুং কার্বিয়া তোমো বারে মামোখা কে দিং পিক পিক কেচেং পেন কিজুত আন থানপির জি পুলোতে ওসমারাতুম চিনি নেদা জি লাপেন পান সেতা আলে আবে আথে লাতুম আনিং চিবি থেকথে হি পি লাপেন আর্লিং পি জাংরে সো তোমো ডেংরালিয়া তোমো চংহকল সো তোমো ইংথুম দামলোতে আতুমো দিং পিক পিক বন্তা ওসমারাতুম আফানকে কলসো আং দেং সি কেনাং সৎমা লাপেন কলসো আং দেং আনসি কে থানাংজি মা ইংসাই দাম পামে সি থানাংজি আং তন পেনজং সি থানপিরোতে কাচি নিজি মাতে আনিং কাচি বিজি আফান সুংপ্রুং নন আকাই কে ওসমারাতুম তুমো কেথেক জুম হেক আথে তুমো কাছে থান জুম পিক তুমো কাছে থান জিয়া পরটা চিলং থেকথে ওসমারাতুম তুমো কার্যুজিয়া ফান আনিং হাং বন্তা কে থানজিয়াতুম আপর চিলংলে কার্বিয়া খেই লং নাকে প্লাং আতুমো আনকে হেম আলং হেলো ওসমারাতুম আফান কে থানাংজি লাহাই কার্বিয়া খেই আলং নাকে প্লাং আতুমো মিথাং হেম আলং চেথান থেটে আলং কাপ্রেক আদিম আলংকে কাচি থানজিয়াফান আপর চিলংলেলো লোকে থেক নাংজি আফান কাচি হুং আকাই হুট আপটসি ওসমারাতুম আফান তুমো কে থানজিতা আনিং হাং বা বেদারলো লাপেন আনিং হাং হে আজয় নেসি আপরটা আবেদার

এজন কেনাচত কাপাচিনি আলাম থে আর্জিকা পিনি আর্নিকাসাম পরফাই থ্রক পেন পরফাই থ্রক রামে থংকে আপর পেনালিটুম লাম হানচা কাপর হি আজামেক আংডেং আলং ইং কুংক্রি হিনি আহুর কাচিং বো আবু লাপেন লাবাংসু লাম হানচা আসামি সালাম পেন কেটক বাংকি সার রং বংতেরাং লাপেন কার্বি আলাম পেন কেলা রাবাং সার জয়সিং টকবি লাপেন লাবাংসু লাম হানচা কাপর হি পনাবাং সার স্যামসন ইংটি লাপেন কাপাচুন পনাবাং লাকে সার প্রদীপ রংফার লাপেন কাচেপার্জান আতু মামেন লাকে ওয়াইসং কাচেপার্জান আবাং ফু ফান্ডার তেরন কাজির কাচেপার্জান আবাং ফি হুনমন রংহাংপি জুলি জাংসে কাচেপার্জান আবাং ফি রূপজিলি ইংটিপি রোমন ইংটি কাচেপার্জান থ্যাংসং ইংটি গগৈ মাস্টার কাচেপার্জান ধনিরাম রংহাং রিসো বাসা কাচেপার্জান আবাং ফু কেনসিং তারু কানিয়াটক বি কাচেপার্জান আবাং হাবেরাম ইংটি লিরবন কাচেপার্জান আবাং সিং সেংকান কিমি ইংটিপি আতুম হেনল লাবাং সজাই মেকে পিনিসি আকাশবাণী ডিফু রেডিও স্টেশন লঙ্কা পাচেতাক ইকচেং হেলাং তাং তেনাং লিতুম কাদো কবিতা পরফাই থ্রক পেন পরফাই থ্রক রাথংকে পাপর লাবাং সজাইমে কার্যুদুন তেংনিগ্রি কাপাচিনি আলাম থেকে লাপাওনিক চটলো

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইডু পুতেমাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জত্ত দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমি আসন মুংকে
1: কাপাচে থাঙমি আসন আনতে দোপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজিয়ারনি আলাম পাংরি পাংদন আদামাসারনি মাহাঙ্গে থেকে বিরটা কিথি কে চাঙা বিরটা কে জ্বর কে নাম আলাম কুলারা কি মিকাং পু বিরটা হেম কি মিকিলুত আর্নি চজুন চমাঙ্কান রং কেয়ার আরঙা জে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বিরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলাং
0: এন্তে কোসন লপাচিনি প কোদাক লকা হুমরি দাম নাং জিকে
1: লাদাক ল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সেদাম দে পুলোতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি জেথান বা প্রাংতা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: ভাঙিক নই লাদাক আকাশবাণী দিফুয়া লং

লাকে আকাশবাণী দিফু নালিতম জাইমে কার্জুলংবম লাকে এফএম বেনলং পেন মেগাহার্স ফারোই সিরাতক বড়া সিরকেপ লাপেন কে নিউজ অন এয়ার এপ পেন্টা জাইমেক নালিতম আর্জুলং ইকজি আদুন থু আসামিস লামারজা নালুনা জাইমেক আং দেংলং সনসনালুন আর্জুগলনা ততং তে আপ্রাংসি রূপজ্যোতি কিলুনালুন আলামারজানামেন লাকে রামধেনু আলোনালাম থেলাকে উপসি পরে ততাংতে আর্জিক সেনা

নন হেজং নং লিটুম রামধেনু লামার জান পেনলুন আর জুলং একটংল লাকে আকাশবাণী ডিফু নং লিটুম জাইমেক আর জুলং বম লাকে আসামিস লামার জান আজাইমে গাংডেং ততংটে লবাংস আজাইমে গাংডেং লং পিনি কেরোট কিবা দুসিলুন আর জিগল না আধিনায়ক লামার জান পেন আলুন কিলুন বাং জুবিনগার লাপেন আনিন্দিতা পল আলুনালাম থেকে সুপনর পাহে পাহে ততংটে আরজিক সিনহা

0: ज्यादा बिजी रहती हूँ, बाकी समय तो चलता ही है,
1: जी
0: बट अभी त्योहार बहुत ज्यादा रहते हैं ना, तो स्पेशली गुजिया का मेरा बहुत डिमांड रहता है।
1: अच्छा, तो गुजिया आप किस तरह की बनाती हैं, सूजी की
0: मावे
1: या
0: की?
1: मावे की?
0: नहीं, मावे की,
1: उसमें कुछ भी
0: मावे
1: मिलाती नहीं
0: की
1: है, सूजी भी नहीं मिलाती ना?
0: नहीं, कुछ नहीं, सिर्फ शक्कर, मावा और ड्राई फ्रूट्स रहता है।
1: क्या बात है। जो आप नमकीन बनाती हैं, उसमें कौन सी खास नमकीन आप बनाती हैं जो आपको बहुत अच्छी लगती है और सबसे ज्यादा लोग उसे पसंद करते हैं?
0: चाकोली है, वो बहुत ज्यादा पसंद किया जाता है, क्योंकि मेरा थोड़ा डिफरेंट रहता है।
1: जी
0: हाँ,
1: बहुत।
0: तो वो बहुत ज्यादा चलता है, पसंद किया जाता है।
1: ये खाना जो बनाने का शौक है, ये आपको बचपन से था या बाद में आपको हुआ?
0: अरे नहीं, मैं तो किस उम्र से खाना बना रही हूँ मेरे को ये भी नहीं मालूम। मेरी मम्मी बचपन से
1: जी
0: ही काम करवाती थी, तो वो आदत पड़ गया था, और खाना
1: जी
0: खाने का शौक और बनाने का बहुत ज्यादा शौक था, तो
1: क्या
0: वो फिर हमारी हॉबी बन गई।
1: क्या बात है। यानी
0: फिर
1: देखिए,
0: बड़े हो गए हैं, उसके बाद मैंने ये काम शुरू किया है, और भगवान की दया है कि बहुत अच्छा चल रहा है।
1: माता पिता का जो भी सिखाया हुआ होता है ना काम, बच्चों को जो बचपन में
0: जी
1: सिखाते हैं, वो अपनी बेटियों को सिखाते हैं कि शादी
0: हाँ
1: होगी, दूसरे घर जाएंगी, तो वहां पर उनको किसी काम में दिक्कत ना हो। तो देखिए, उनका जो सिखाया हुआ था आपको हुनर, वो आज आपके काम आ रहा है, ये बहुत बड़ी बात है।
0: काम आ रहा है ये चीज।
1: तो आपने अपने परिवार में अपने बच्चों को भी इस तरह की शिक्षा दी?
0: नहीं, बच्चे तो अभी पढ़ रहे हैं, पर हाँ, अभी जैसे गुजिया का टाइम है, तो मेरी बेटी मेरी बहुत हेल्प करती है, क्योंकि
1: जी
0: उसमें जब तक दो तीन लोग नहीं लगेंगे ना, तो नहीं हो पाता। एक एक दिन में 10 किलो 15 किलो बनाना रहता है।
1: बिल्कुल सही।
2: লাপনা পৰ নালি তুম মুম্বাই পেন কাপাচেটা বিবিধ ভারতীয় যা মেক আর জেক লং টাংলো লাকে আকাশবাণী ডিফু নন স্টুডিও করিয়া পর পরফাই কেথম রমিনিত প্লি কেবরা ফপলিং জি ডক ডক লং লাসিয়া ডুন্থু নালি তুম গুয়াহাটি পেন কাপাচেটা কার্বিয়া যা মেক আর জেক লং পম
3: কার্ডম লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু বীরটার জিথা বীরটা পড়িয়া বাং নীলি মদন সিং রংফার পেনাং আর নি পেন আর বি কেজাং কাংটন তে জক লাং রয়া মখা লাং থেলো লাপেন বাংসা জক নন আন্তা লাং কে থে ফেরে মে মেলাং আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি পেন কে পাকলাং আতেন কে হাওয়ারার লোপ পেনিং লাং কে থে পেন আপ্রাং কে দামা ফাই বাং থ্রক্সির কেবরা থ্রক্সি আন কামলো লাপেন ডিস্ট্রিক্ট ক্রেফ্রো আহাওয়ার নন আন্তা লাঙা বেড়সি দলাং ভারত প্লিরা থ্রক নেরকেবরা এসিয়া রং লাক ইসিরা সুরি থ্রক কেবরা নেরকেব আনসোসে আরাত লাংকে থে পেন কিসুং ফোনাং লো লাপেন সুরি ক্রিপ্লিরা ফারুকে থমরা থ্রক নর কেবরা হিনি হেক্টর আনসোসে কেটিকি কাং হয়া লংলে লাং ইং ডুমল লাং কে থে পেন কিসুং কে ফোনাং আরাতা টুমা ফান কেরাপ কে পি লাপেন কে দু কে থাকা ফান কে কেম কেরাং আকাম ক্লেম বমল গভর্নমেন্ট পেন কে থান কে পাচিনি কে ফোক ক্যাব কে চেপাচিয়ং আহেম লাপেন দে থ্রকনের ক্যাবরা কে থম হর মুহর তার কে রন কে পি সেন্টার নন আন্তা কাম ক্লেম বম পন বম লো লাহাই কে চেপাচিয়ং আহেম আলং নন আন্তা বাং সুরি ক্যাব আনসো সেয়াম হলু চেপাচিয়ং পন বম লাং স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি করিমগঞ্জ শ্রীভূমি লাপেন গোলাঘাট ডিস্ট্রিক্ট আফান অরেঞ্জ এলার্ট পিপন লো বাংসুর ডিস্ট্রিক্ট আহাবার আরাত আফান লাং রয়াকুং কেপাদাম দে আফান থান পাচিনি পনল শ্রীভূমি ডিস্ট্রিক্ট কুশিয়ারা আলাং রয় লাংকেথে বম আলাম লাংসি রাতাটুম আফান লাং রয়াকুং কেপাদাম দে কেপাদাম লংলে আফান থান পাচিনি পনল পুনাথু গোলাঘাট ডিস্ট্রিক্ট নমলিগড় আলং ধনশ্রী আলাং রয় লাং নাংবাদ বমল সরাইদেউ লাপেন্টে শিবসাগর ডিস্ট্রিক্ট লাংকেথে পেন কিসুংগে ফোনাং আরাত আফান স্টেট অফ প্রাণ লাপেন্টে ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অংরুং কেথে হেল্প কাম হেল্প ক্যাম্প পাদুপনল সরাইদেউ ডিস্ট্রিক্ট হেল্প লাপেন ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট লাপেন ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন চেলাংসি পাতুমি হুনারি কলেজ শিবসাগর ডিস্ট্রিক্ট শঙ্কর দেওয়া হিহু নিকেতন লাপেন্টে ভাতধারা বি এড কলেজ আলং থেদুং পেন হেল্প ক্যাম্প পাদুপনল বাংসো হেল্প ক্যাম্প আলং লাংকে থে পেন কিসুং কে ফোনাং আরাত আসন আসন আকেসু সাতলাং পাদুপনল অগ্রাণ মিনিস্টার অশোক সিংহাল লংথম হেল্প ক্যাম আলং দামসি লাংচারি পনল লাফেন লাংকে থে পেন কিসুং কে ফোনাং আরাত আতুম পেন চিংকি চিংবাই পনল অগ্রাণ ডিপার্টমেন্ট পেন কে থান কে পাচিনি পনকে হুনারি কলেজ আলং কেপাদু হেল্প ক্যাম্প আলং বাং সুরিং কয় আনসো সেয়ারাত আফান অগ্রাণ সাতলাং পাদুপনল লাপেন বিএড কলেজ আলং বাং ফারুপ লিরা থ্রক নেরকেবরা নেরকেব লাপেন শঙ্কর দেওয়া শিশু নিকেতন আলং বাং ফারুপ ফোরা ফো আরাত আফান অপ্রাণ সাতলাং পাদুপনল

লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু কার্বি আংডাইং কেবাং লাকে মিডিয়াম বেবলং মিটার্স ফারুপ্লিরা ক্রেসিরা তকবর ফো কিল হরসলং ফারু ট্রক সিরা ইংকরা সির ক্যাব লাপেন এফ এম অলং কে ফারুই সিরা ইসিরা তকবর ট্রক মেগা হার্স পিনিগে পাই পাই চেকলোনি ফাই থ্রক সি ভোমদারনি

0: লাকা কাস্তনি গুহাটি মহাবাহু দনমারলিয়া দুন্থু লামজির আর্জিক লংপ লামজির কেথান পঞ্জাবাং লুনসে তিমু লামজির আথেপিকে সারালু নলং কার্বি লামেট আর্ডি আর্জিক সেনাং লুনসে তিমু পেন কেথান পং লামজির
1: সারালু নলং কার্বি লামেট আর্দি পিরথে থাক আখাই তিন আখাই তিন তামে থাং আলুন আতমদো কার্বি আখাই তা হাকু পিরথে কাংদু পাহুত পেন লুন তুম অবে পুষিতা কার্বি আখাই আফান কাং হন কাং ইনসু পেন আজক সংসার ইচু আতুম চিং ওয়াই সি রাং সিনা সারপো আফান লুন বুচেরা কার্বি আখাই আফান লুন তুম কেপাথান জি আফান আরপু পেগল আরপু কে পি আতেং সি রাং সিনা সারপো লুন তুমে বুচে সি সিং মির জেং পেন লং মির জেং আফান পিরথে নাং তৈ সি লুন তুমু নাং পাথান সিং মির জেং লুং মির জেং তুম পিরথে ওয়াং সি লুন সে আকুরু ইং ওয়াই সি লং বি কি দু ক্লেং সার পো আফান

ইমারিক নাং জরি এ বর্ষ ভাসুতি পুষি তাং মেজি লাসন জির সারপিন পু আতে অত পেন কাচার হি আতে অত পেনলে লুন সিতা থাংনাত আকে চকসি আবে সারা লুন রং কারবি লামেত কাপাহান চার লাপেন কাহির কিহির পন আহির কি পি লে আতি কে দোগালি আথেমা লামেত কেপাংচুজি পুলোতে লুন বারিম মাতে পরম আলুন হে হুই আসন পেন আলুন আর্থতা চিনি পনাগি লুন কেলুন ঠেক আতুমকে হিজিটা টক ঠেক নাং সিতা আজহাক আতুম কেলুন কে লুন ঠেক পনতা কে টক মাতে একে বন্দা থে থে দেট দাদু কমানিয়া বাং কার্যু কে ঠেক সিতা মেথা কিহিরজি কিহিরজেনকে ঠেক ঠেক আলু না তেওত না পেন আসে গাজুমে সে সিতা আর মুং পেন কে মাং পেন কে জং দাম আলাম থে আবেতে কিলুন জং জং চট সিমানজি কিলুন আসে জুমে সেন লাপেন আতেওত তা জুমে সেন বন্তা কে মাং লাপেন কেপা জিরমি আসন চিনি দুন দে তে লুন কার্যুতা আলি হবে নন আলম ওবে কিমিয়া আতুম লুন কিমি কিলুনাল আলং পেনাং আন দোলসিতা আজহা আতুমকে আলুনকে আসে লাপেন মির্দং প্রাকসো আহির আহির চট কিলির পন লাপেন কেমাং পন আসন আবে সার আলুন আলং লামেট আর্দি কেদো

মন উলিকে যাবে সি চিন্তন দাদা কার জিমেল আমথে কাদ্দ কাবে আমলুক দো আংবং ইনুত বাহানি আকে থে ক্রিয়াতুম দো লাসি লাফান কাদ্দ কবে তা চিকি সি চিকি লো লাপেন সিনিং কো না পেন কেবাং আসন আসন আলাম থে তা লাতুম সি চাক থিবল লাসি কাদ্দ বি তা আসন কে যোগ দন আসন থাক সি ইসি আলাম লাপু হলো সি মুন্তালাত মারাং ইপিনিঙা সিংকান কেবাং যাই দি লিচি যাপে পন নাং।

0: কাৰ্বি অনুষ্ঠানটি শুনিলে। এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। এতিয়া শুনক বড়ো অনুষ্ঠান।
1: লাপনাপর নালিতুম গুৱাহাটী পেন কাপাচেটাক কার্বি আজামেক আর জিগলং টাংলো লাকে আকাশবাণী ডিফু নন স্টুডিও খুরিয়াপর পর ফাইভ লিরা মিনিট থংকে পর চক এক টাংলো লাসে রেডিও নাকার জুদুন কে দো আন রাদা ফানিলে লাটার অং পারপি আর নিকাং সাম্মা কার্ডম নাম্পাজে রেখছি পিনি আদুন ধুয়া ট্রান্সমিশন ইংপু পনিকলো জামেক এবং লাকে এফ এম বেনালং প্যান ফারুই সিরা তবরাসুরকে মেগাহার্স লাপে নিউজ অন এয়ার এফ পেন টেনালিটুম কেদো অনাচায় মেকটা আর্জুলং এক জিয়ে

0: adun thu rong rop a chai mekang deng along pen siling ki kapang reng aputha mongol sing rongpi alangli ke seri culture inspector of veskar bianglong lapen hut bang phandar teronobong chihu chiput arjik sina
1: আফ্রাংসি রেডিও কার্যারাদ আনাফানস্তামে নীলহীন পেন সুরি সুরি নিকাং সামাকার্ডম পাজে ঠুলে থরল পিনি কাচিং কি চেথান পঞ্জি লকে কেদাম তাং আংকুং মতে ইংগি গেমে কাপাং রেং লাপেন আলি কাচেথান দাম আবেং লেপিনি চেথান পঞ্চুল না ইলিতুম কেচেং আং দেঙালং বাং কে পেনাং আন কসংসি ইংকি কাপাং রেং নং জিমা লাপেন আ আন কসংসি পিপনাং জিমা পেনা আন কে ইলিতুম

0: thân phận nông lo là xin non pin nhà bang kê inki pang reng pen mate a hom la pen a ok ko son si cho jor cho lang nang jima la pen a le ko po an si long pon jima la bang so bu thak le pini ke chinki pon thulo nang la se ke hai nang li phan puthot suri suriya kardom se tame nang pajer thule thorlo
1: kardom
0: tang ta ke hai ili tum non ka chinki che than pon ji ke mha jong se tame ni li than pon lo ili tum penang an ke ingdeng si long che than pon long lo bon sta me hala da ke che than nam de kile dam de anang deng mate angkong bang ke puthot pini le ili tum che than pon thu clear lo nang ase ke hai nang li phan akaswani dipu hin pen la pen ke radio kar jo aralo an hin pen sta me suri suri akadom nang pajer thule thot lo
1: karno
0: ili tum penang an ke inki ko son si ka pangreng nang ji ma abutha ke ingdeng si long che than pon long lo la sinon ingdeng hin ni long mang ke ili tum hala bang so angki ka pangreng pen a hom long de da phi la pen ke a ok hek de da phi ke ko son si jo jor cho lang ji ma la bang so abutha le che than pon lo na la se kai nang li phan a phrang si kar ju pon ji alam the ke la pu helo hal bang so angki la pen a hom a bang ke ko son si ili tum ale cho pa long pon pa ke hai nang li than pa chin ik ji ma
1: লাবাংকে নীলতুম ডিপার্টমেন্ট পেনটা লাবাংস ইংকিয়া হম লো হ্যাঁ কাঠ কুকুন বুঝি পুরো ইংলিশ পেন কুকুন আলো উইদাউট ওয়ার্ম কাঠ কুকুন হ্যাঁ লাবাংকে হিথি কুলা নালং দামি নন জরবম হামরে নালংকে লা ইরুই আইথি লং বাংকে ইলি নালং ফারো ট্রক্সিরা ফকেপসি নন জরবম লাপু কার্বিয়াংলং আডাঙ্গে লাঞ্চি জরবম বনন পাংরেং বেগাতুম হ্যাঁ ফারো ট্রক্সিরা ফকেপ ইলি নালং আদাকে পাংগুই সোলো তারমানে কোয়ালিটি আলাম আবিলো হ্যাঁ এ গ্রেড বি গ্রেড পালাম গালিল সীতানন নীলিতুম ডিপার্টমেন্ট পেন আবাংতা লা পেনে আসেনকান পেন আবাংকে লা ইংকিয়া হোম আবাংকে কে নাম পাংচেং পন পনপু নন নাসি আগ্রেড আসিস্টেম এ গ্রেড তুমাংকে আদর ইলিনালং সুরিসি লা পেনটে বি গ্রেড তুমাংকে ইলিনালং ভারত নিরকেব্রা ফোকে সি গ্রেড তুমাংকে ভারত ট্রক সিরা ফোকে ইনকে গ্রেড লেস আবাংকে লা বাংকে লা পি ইক পাথুর পাথারা হোম বুঝতামি হ্যাঁ হাই তাৰমানে ক্লিন নই আহোম হাই মানে গ্ৰেড লেছ লাহে লাভাংগে 600 পাৰ কেজি ফাৰু ট্ৰক লাহে
0: নাংলি লা আগ্ৰেড মুখ আছে তামি নাংলি থান পাচিনি পন ল মহেত পেন নাংলি চন্থম আগ্ৰেড আন্দ থান পাচিনি পন ল তেতিয়া লা চন্থম আগ্ৰেড কি কুপুচন চিকে থাক পন ল আখে নাংলি থান পাচিনি ইগজিম এ গ্ৰেড আলং বাংকে কচন আং কি হম প বি গ্ৰেড মাতে চি গ্ৰেড আলং বাংকে নাংলি থান পাচিনি পন ল আখে তেৰ কে দো মাতে ইক পেচত পেচত কে দো কে হেলা কে গ্ৰেড লেছ মাতে কি যুচিয়া গ্ৰেড লং চি দো পাছে হেলা থাক এ গ্ৰেড বি গ্ৰেড বাংকে কুপুচন চিকে থাক পন লে নাংলি আচব চব থান পাচিনি পন ইগজিম
1: লা বাংকে হলা এ গ্রেড আলং আবংকে আলিন দাইলি তুম লাংদাম ইলিন আলং জং সি হালা আকুকুন মতে আহোম বাং দু ও আর জাং ও বুলতে হালা বাংকে নন বিচার আলাম ইলি তুম ইলিন আলংকে কাত কুকুন ল ইংকে আহোম বাংকে হোম সুরিহিনীরা ভারো ফো আন্দ কম মাতি লাগে স্ট্যান্ডার্ড লাসো লাসো আ ওয়েট জং সি দলি পুদাংতে আপেনতে ক্লিন নং পো ইউনিফর্ম নং পো চিংরি পম নং পো আহোম মখাতা লাসি এ গ্রেড কিন পুদাম ল আপেনতে হালা বি গ্রেড আলং আহে গে কেমি কেমি সেন হে সেটা হলা ব্রিক রেড ব্রিক কালার মুখাত হালা আহোম কে এর হে হালা ইটা আকালার আসন এর দুদুমতি হালা হাই পেনাকে লক লাহাই পাঙ্গুই পুষিতামে হালা থিকনেস আবাংকে হেনু লাপুলতে লাহাই বি গ্রেড আলং পুরিব আসন থাকছি সি গ্রেড আলং আবাংকে মোপে নিলিগে থান ল আর জাং টাং তি তারমানে ইলিন আলং তাবে হোম সুরি হিনিরা ফারু ফসু সিদেত আনন্দ কক্তি আকার জাং লাগে ফিল্ম জি ইহাক আকু কুন কক লহে কাং আর মুখা কুন্দ মিক্স ন এটা আদর বঙ্গে লান লং পেন দেহ লাহাই বঙ্গে বিচার আলাম ডাবল ওয়ার্মস দো কক দি এ হোম বেদ আলং তা হালাহাই আংকি হোম দাদু নাসে হালাহাই আংকি হোম বঙ্গে লা পেন দে লাই যাক ক্লিন নো এ ইংথি সাজিরো এ লাহাই বঙ্গে লা সিগ্রেট সি পুরি পহে
0: ও তাংতে লবাংস সাই মতে ইংকি কাপাং রেংকে কোপ আনালে দুজিয়া কে হাই নাংলি সোলাং দোরাত মতে রিডিও কার জারা তো আনা ফান্থান পাচিনি পনে জিম
1: তো পাচিনি পনে গো না আলাম মঙ্গলা পুলো মুপেন নিলি পুলো চিরি সি ইংকি আনজং সিলি তুম এলি পুতান্তে ইংকি আন গে মিয়া লাম লা লা পুলোতে ইলি তুম রং ফারু ফ্লি আ রং আইংকি আন আরং দু ইকপো তেলা সং বং পেন ইলি তুম জন ফারু হিনি রা ফ্লি কেপ আপি প্লি আতি ইলি তুম পাংরেং ইগলং পো সং বং পেন লিন ক্রিসির কেপ লং পো কাট কুকুন মাদে লা ইংকিয়া হোম মাং লিন ক্রিসির কেপ লং 19 কেজিস লং লালি পুদাংতে লাদাক নন নিলি কে লাখাদাম মাংকে ইলি নলং ফারু থ্রক্সি সি লাখাদাম কি জুম নাই বুঝতামি মো আদর দু উলু পুতেলা বাঙে কাপড়ে কালাম লহে তানন ইলি নলং ফারু থ্রক্সি সি নিলি লাখালো লাসি ইলি নলং ফারু থ্রক্সি

0: rimpondet ne hor ki jun ta pini ne ke patu
1: ta
0: ane kam lang nu lo hita klem ponde si la si son klem lu pulote ili tuma society ma tuma ham pang pan ke dunga ake hinu ba kisung nang do kok po
1: ante la puson ke ongra ke kopia por
0: na son ke ongra ke isivet alam the chot pen kali lage ili tum rita dipdam pulote the pik ong pik ba do pik na son bong pen ili tum major ba কেনং চট লাম থে বাংলা চিঠানা মিচনা আপ্রাং সি বাংকে লিতুম লংদামা লাগে

0: অং পিক বা দু পিক সং বং ফেন ইতুম মেজর বা কেনাং চট লামথে বাংলা চেথা নামি চনা আফ্রাং সি বাংকে ইতুম লাংদামাং লাগে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কাবে কারখানা কে কাম কাবে ইলি তুমি লং রিয়া বাংকে কর কারখানা আবাংকে নন আন্তা আবেদাটা
1: সন সে
0: বরেং আবার সাই লং জি পুলোতে আনকে কর কারখানা নাং বাদ নাং বা কর কারখানা কিম নাং পো কর কারখানা কিম লো পুলোতে হালা ডাক
1: কাফে কাফে ওরেং বসেন
0: বসেন নাং ক্লাং পো গা হকল লাতে ইসিলো বন্তা ইলি তুমি লং রি লং গেলা সে ঠেক দাম লং লেদে না বেন আর দুনথু আবাংকে সেলফ এমপ্লয়মেন্ট মানে আমেথাং কেরেং জি
1: আতোয়ার
0: লাতা কাবে বা কে দূরে আসন সি ইলি তুমি লং ইলি তুমালং কে প্রাইভেট ইনভেস্টমেন্ট প্রাইভেট ইনভেস্টমেন্ট জুং জুং কোম্পানি পেনাঙা কোম্পানি প্রাইভেট কোম্পানি আলং তুমি ইলি তুমালং রিয়ালং আলং তোমা কি ইনভেস্ট জি
1: লাং
0: পেনাঙা কারণ দু ইলি তুমালং রিয়ালং কে ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার মানে টোয়ার মেলাং লাহি কাবে পেনা জক আলাং লিটুম ইলি তোমার লং রিয়ে লং ইনভেস্ট জিয়ে আনিং হাং হে সোন পার্টা না কেসে নাইয়া থে বাঙ্গে লাগে ইনসার্জেন্সিয়ে প্রবলেম ইনসার্জেন্সিয়া প্রবলেম তো কগম আছে আলাং লিটুমে আনিং হাং কহিতা তোমার লং রিয়ে লং ফেরে জুদ কক মানছি আলাং তো ইনভেস্ট জিলা সোয়া লামা মাংকে আনিং হাং হেদে আসন
1: ঠিক আছে
0: আলে গোপিনে চেপলাং ফেরে মে লাসুয়া ঠেঁদে দোক মাসে লাং লিটুম গেলি তোমার লং রি লং চি ইনভেস্ট জি আনিং হাং হেদে ল লাপেনা জক ইলি তোমা আলং রি লং দরি সুয়ে যাং তুমি আলং লিটুম লং পেন ইতু কে লং দু নাই গিয়া আবার সাই তোয়ার বাংকে মান দেন ল আকু লাং দাম থুইলি না লাবাংকে স্মল স্কেল ইন্ডাস্ট্রি সিনেরিও লাং দাম থুলে না মানে স্মল স্কেল ইন্ডাস্ট্রি হেনল ওরেং আবার সাই
1: কিপিএফআই
0: কে অংনাই ইন্ডাস্ট্রি বন্তাই এলি তোমার লং রি লংকে লাসো ইন্ডাস্ট্রি মুখাটা দু পুজিটা নন বাঙ্গে পেনাঙানা মুখাকে থিলত ল পেনাঙানা তুমি থিরেং জেং আসন ঠেক দাম লংল পেনা জকতা ইলি তোমার লং রি লংকে বরেং আবার সাই কি দূরে ঠেক দাম লং লং বা কি জুম নাকলাং রক আসন ল লাপেন লাসো দু লাংথাম নুনা সরকার আহিন পেন বরেং আসাই কে লং লে আরি সোয়ে জাং তুম ফান বরেং আসাই কিপি উন এ
1: কিপি উন এ পেনা জক
0: কিপি উন এ দে পেনা জক তা ইলি তুমলা বরেং বড় সাই কাবে লাতাই
1: সি আ ফাই
0: নাং কে কাম এসিয়া
1: আ তোয়ার
0: বা তোয়ার
1: থে দুকো হুম
0: লা পেনা সো দুং লাং থাম নুনা নন সরকার লং কে ওভার স্টাফ হুম
1: হুম
0: মানে কোয়ান মা এসিয়া পোজ লং লা সো পোজ লং কে
1: ইনভেটা চকিয়া পলো
0: ইনভেটা চকিয়া পলো বনি তান্দাগে বাংকে ইতুমা লো গেথান সিস্টেম বা লো এডুকেশন সিস্টেম এডুকেশন সিস্টেম কে মাত্র সরকার কেরানিয়া আফানি
1: হুই
0: পেনা জকসি ইলি তোমা আলং রি লং কেন আনএমপ্লয়মেন্ট বা বরেং কেলং লে আফাই আসাম আলং লেবার লাপেন এমপ্লয়মেন্ট মিনিস্ট্রি তুম পেন পাকলাং আতেংকে আসাম আলং রিয়ালং নন আন লাক ক্রেসির ক্যাব রা টকবর হিনি আন ওরেং আবার সাইকেল লং লে হাবাং ফু
1: আফাই দো
0: আফাই দো না সুয়াং বং পেন আকে ওং নাই আ ডিস্ট্রিক্ট আ তুম বাংকে না হেন কামরূপ

0: প্লিজ দিকে মাস 17% মানে
1: ফারম
0: ফারম
1: বপেন
0: পেন ফান
1: কেচক
0: ক্রেট্রক সি
1: সিয়া
0: আমলা গেলং লে তুনকে কামরুপ ডিস্ট্রিক্ট আর নলো পেনলা সুয়া বিদুন গে শিবসাগর লাপেন নগন ডিস্ট্রিক্ট হেনল পেনলা সুবং পেন ইজুকেটেড লো কে টেক
1: সেভেন
0: লো টেক সার পেন
1: সাইকেলং লে
0: সাইকেলং লে ফাই কে 66.6%
1: ফারম বপেন
0: ফারম বপেন ট্রক কে ব্রা ট্রক রা টক বর ট্রক আনা ফাই না পেন মেট্রিক না পেন হায়ার সেকেন্ডারি লা জান বাকে ফক কে ব্রা কে থমরা টক বর ফ্লি না পেন গ্রেজুয়েট ইঞ্জিনিয়ারিং না সুয়ান পাই বাকে গ্রেহিনী আন না পেন পোস্ট গ্রেজুয়েট তুমি বাকে ফারু পেন ফানিসি আন দু না পেন নন ইলি তুমি কার বিয়াং লং আলং কে লো কে থেক পেন বোরেং বার সাইকেল লং লিয়া ফাই লাগে নীলি কে লং দা মাতেন কে সুরি ক্লিনার ক্যাবরা ফারু ট্রকরা ট্রক্সি ক্যাবরা ইসি আন দু আথেমা লাদা বোরেং বার সাইক কে চান নিকান ইসি পেন ইসি রা টক বর ফো ফ্লি আন রেড মিজোরাম লংকে লাসোয়া ফাইবাং নিকানে সিপেন ফ্লি রা টক বরাইসি টক বর সিরকেপ থ্রপ লান্দু মিজোরাম লং বাংকে নিকানে সিপেন কে চান ফাইবাং লাপেন মেঘালয় লংকে ফো রা টক বর ফাইভে ফো লানা পার্সেন্ট লাসি ইলি তুমি লংকে নন্তা বরেঙাবার সাইকি দূরে আসুন ঠেকদাম লং লগল মানে কে চানা ফাই এবং গ্রোথ রেট এমপ্লয়মেন্ট আর গ্রোথ রেট এবং ইলি তোমার আলং রিয়ে লংকে কম্পিক কার্বি এং লং লং বাংকে
1: দাদা কম্পি অম্পংটা এ কোয়ান মা কে লং না গিয়ে তুম বাংলা পুসো লং এড এদের মাসিনন বাং পেজ পেলবাস আসো ফাই বাংকে আফিং কাম মসন জিন ঠেক লং
0: লাসন ইংল কেলং না গিয়া তুমি তা কেলং লে লাসন দুপল মাসি ফি অং বাদ বং ফাই বাংকে নিকান কোয়ান মা বাদ আনসু সে বাদ ফোন বং পো লাগে তুমি হাম ফাং ফান সোসাইটি ফানে ফেরে মে কিছু নাম চিপলাং পো
1: আন্দে না পুসন এ ওরে ওয়া সাইকে কে লং লে মানে কা দুরে রেট কে এ কোনা সে কি চক চিল বে
0: বোরেং ওয়া সাইকে লং লে লাগে কি চক চে কে ইনটু সরকার হি না ফানলে বা আদায় পিবেত না চকচে কে চকচে কে ইলি তুমি মেথাং না ফেন ইলি তুমি হাম ফাং আফান তা আদায় পিদাম নাং কপ আথেমা বোরেং আবার সাইকে লং জি ফান কে জুং জুং বা মেথাং দা চে বর ইচট নাই আথেমা ইলি তুমি আলং রি লং নন মা কে লং লে ফেলাং তা পেনাং আন্দোলন না ফেন মেথাং সেলফ এমপ্লয়মেন্ট মানে মেথাং ইয়ং সে চে বর ইপেন ক্লেম পেন ইয়ং সে চে বর ইপন পুলো তে আলং লি কেরেং জি আবার সাইকে
1: নালকে থাইদাম লং আতেনতে বাঙা সো খাই দং অং মা মা দলি কারবিয়া খাই দং অং ল
0: নিলি জুং জুং কে মাথা তেঙ্গে নাসন কোনানিয়া ডিপার্টমেন্ট লং সি পোস্ট ক্লাং ল পুলোতে নাচুয়াল লং পোস্ট ফান কে লং দুন দি ফান কে জক দুন ফাই বাঙা কারবিয়া লো কে থেগা আবার সাইকে লং লিয়া তুম বা রিস হই জাং তুম তা কম দুন হাক বা জুং দুন হাক পু কে মাথা দামুন এ ননে বাঙ্কে বাদ বং ল নি তুম কারবিয়া রিস হই জাং তুম তা উন আন কে
1: সোসাইটি
0: বা কার্বি হামফাং লংদাম ফুলতে কিছু বাংকে যে আলাং লিতুম নন লো চার লিব মাতুম পুসিতামে বা লো কে থেক তাং বা লো চার লিতাং বরেঙাবার সাইকে লং লে আতুম বলে পুসিতামে আলাং লিতুম বরেঙাবার সাই লং লে দেলো থাং তা চকলাম থেক থেলো লাপু নিং চেপা ওয়াই রাখ

0: প্লেম ফ্রু লাভাং কে চকচে দেট পো
1: হুম হুম
0: আথেমা ইলি তুমা মো প্যান ইলি থানাম ল ইলি তুমা লং রি লং কে বা কার্বি আং লং লং কে লং লে ফেলাং কে নানতা কে দূরে আবেলাং বা কি মিনতা আবেলাং লং লে ফেলাং এ দপিক লাং লাসি লা হুই আলং লে আলং ইয়ং সি আলং লি ইয়ং মে থাং পেন ইস কাম সাই ক্লেম পন বা সাই কে টিকি পন পুলোতে লাং ই তুমি লাস্তা বরেং আবার সাই লং পঞ্জি লা পেন সরকার আহিন পেন পুসিতা মে আরু লে আবে পুইতা নিকা নি সি পেন পেনাং আনা পোস কে কে ক্লাং পন্ডুজি সে লা হুই পা পোস পেন আলং তা আলং লিতু কে লং দুন জি আবার সাই লং জি লাসি আলং লিতু লা বরেং আবার সাই নন কে লং লেলো চার্লিতা লেবেলো থাকি চার্লি লো লহুয়ে বাংকে মাথা দাম দিয়ে দেড় চিনাই উন আন কে কে চার্লি চিনাই আথেমা কে চার্লি বা কে থেক বা জ্ঞান লাগে অকল রেং আবার সাই কে লং চট দিয়ে খালি দেড় মানে সে কে রেং নাই ইনুরা মনে কে রেং নাই পুলোতে মেথা জ্ঞান বা কে চার্লি গেলে কে নাং চটল
1: হল লা বাংকে নাহলে জং জং আর নিঙার লো লাম বেন পিনে সন সন বাক থান দে কাইমা
0: লা লো লা পেন সোয়া বরেং থে দু চেপা জক দামি পুলোতে ইলি তুম along rialong un anke la industrialization of an bor inang kok por ke ne ke the kor karkhana kim nang kok po la hoilo pulote la rakta tuma na boreng asai ke long le atum dang abar sai long dun po la suwa phita self help group a movement non care group a movement non amai li tum thekdam lo arong tin
1: kala adim tin along ta
0: tin along ta self help group do asila self help group ma cherap siroi la suas asoma banke un an ke pachan boni pan bor inang po ba sarkar hin pe nita me la self help group atum pan financial support ki pidin je pan bor inang po penan ke la self help group
1: penta
0: penang boring aver sai
1: chilong mathang chilong po
0: mathang pen chilong pon tu po la pen ke la vocational education na tai isilo abar sai ke pachan poni ya isia abidilo
1: kram
0: si vocational education jong si litum pipon bolote ta si isia vocation at education si judet bolote ali ali la so kam ma si claim un
1: si claim un bisar alam
0: iti long alam chithan me dipu dang ta me iti dilo
1: kram
0: iti long belek belek a trap do ne wireman ta ho electrician ta ho fitter ta ho
1: kram
0: la hoya apun ti no si charli dun lo bolote জুটকক লো পুলোতে নামকে ফিটার পুলোতে ফিটার মান পো
1: কালাং লো
0: কালাং ইয়ং ইলেকট্রিশিয়ান পুলোতে ইলেকট্রিক কাম ক্লেম পো চলা সোয়া সিস্টেম আ পাংসি বকে আ সোয়া এডুকেশন মাংসি উন আনকে
1: পচান পো নাই আর দিপি পো নাই
0: আন লোতে বরেং আবার সাই
1: কালাং হক হক হক লো বে কে বে কে হাই নাউনি সংসুরে কাম জি বিটি কাং কক পেলা দাকে বাং লা পেন লা বরেং আবার সাই কে লং তে লে আ কিসুং লা পেন লা বংশ কিসুং পেন কো পুসন সি কে চে পাঞ্জ জক জিমা লা বংশ বিদি সুরে মেসা পে থান পন থেকে পসন পান চুরো পার পিগলো বসমে আ পরলাম দ কক পসিল তুম কাছে কি কাছে থান কাছে মো মালাম বাং কে লা পন লে ইন তন না কার্ড
0: কার্ড
2: লাপন পর নালে তুম রং রূপ আচাই মেগাং ডেঙ্গালং পেন রূপ সিং বে লাপেন হুটবাং প্রদীপ রং ফারংবং চিহু চিপুত আর জিগলং তাংলং লাকে আকাশবাণী ডিফু

0: দুক পিয়লৰ প্ৰথম পৰ্যায় গৃহ তালিকা আৰু গৃহ পিয়ল অৰ্থাৎ আপোনাৰ ঘৰৰ গণনা হ'ব। আহক আপোনাৰ সহযোগিতাৰ দ্বাৰা ইয়াক সফল কৰোঁ আৰু বিকশিত ভাৰত 2047ৰ দিশে আৰু এটা খোজ আগবাঢ়ো।
1: লাকে আকাশবাণী ডিফু আদুন্থু লাকে সারলামথে পিনিয়া সারলামথে লাকে চেলেমতে চেবহংপদ মাতে কিজুই পেন আহকেমান লামথেকেমান কাচেলেম থেকথে মাতে নিং হাংহেদেত আবাংটাদ চেলেম লোতে আহুত পেনকে মাথাক্রাং আমাত ইনুদবাকে সোদাকপ আনকে চেবহংদুত তাহাই চেনামকে কালি সীতা সোদাকপদ আনিং থিহাকপ লাপেন চেবহং পোপু আফানসি কিপুদাম লাসে সার পালাম থেলো চেলেমতে চেবহং পদ মাতে কিজুই পেন আহক কেমান

0: লোকপিয়লৰ প্ৰথম পৰ্যায় গৃহ তালিকা আৰু গৃহপিয়ল অৰ্থাৎ আপোনাৰ ঘৰৰ গণনা হ'ব। আহক আপোনাৰ সহযোগিতাৰ দ্বাৰা ইয়াক সফল কৰোঁ আৰু বিকশিত ভাৰত 2047ৰ দিশে আৰু এটা খোজ আগবাঢ়ো।
1: কিউআৰ কোড স্কেন কৰক, 5000 টকা কেশবেক পাওক। বাহ, আৰু কি লাগে?
2: পছিলে UPI পিন কেৱল পইচা পঠিয়াবলৈ দিব লাগে।
3: RBIয়ে কয়,
4: জানি ৰক, সতৰ্ক হৈ ৰক।
5: I don't know. লামজৰ আচা মেকং ডেঙলং পেন পিনিকে নেশ্যনেল হেণ্ডলুম দে লাচি লাচো পেন পাচাৰাপ দুনচি নেশ্যনেল হেণ্ডলুম দে মাতে কিপিয়ৰ কেথাক ৰাণী এপুথা লামজৰ আজুইক চিনা আলামজৰ কেতক বাংকে আলংবিৰ টিচৌ লাপেন কাপোৰ হি বাংকে ফাণ্ডাৰ টেৰণ
6: আফ্রাংসি রিডিও কার্য আরাদ আনফানস তামি নিলিহীন পেন সুরি সুরি নিং কাং সামাকারম পাজিরিগল পিনি নিলেকে থান পঞ্জি আলামথে আথে পিলাকে হ্যানলুম মাতে কিফির কে থাক আবু থাকসি নিলি থান পাচিনি ইকব এলিতুম ইন্ডিয়া আংকাং পি পেন কিফির কে থাক আরানি সামে কে জং পন্দ লাকে পাই পাই নিফাই থ্রকসি সুরহিনী রাখরে ফ আনিংকান পেনসি পাংচেং লাবাংসু আজাই মেক কাংপুপন লাগে প্রাইম মিনিষ্টার নরেন্দ্র মোদি আহিন পেন চেন্নাই আর সুপি আলং সি ইংপু পাংচেংল কাচিকিমো পন ফারুক রেসের ক্যাপরা ফ পাই পাই

0: kipir ke thak apaido la song bong pen phan trok si kep ke suar lo tum la pen phan thong kep la ke ilitum chini hur po sopin su atum si ke klem kipir ke thak ke suar lo tum det si ke klem long chot la pukali sopin su atum si tame ke klem atum do la si kipir ke thak ke charli ji aning ke ha tum an pustame adung rai long jong si kumane ke klem atum do pulote charli dun me puthot sarkar la pen department atum ahin pen pustame seke ki pita kaike ke padu la pusona sai ke deng pon tado lasi methang ki thek ji afan la pen ke klem pen bd sore jong si ale che palong dun ji pulote kaike chirok tok mate awareness sitame arjudun pame nang ji ki phir ke thak kachoklem pen sitame hemtun ka chepang reng iji ajakong do lasi ke ongdung ke thek ser atum ke handloom mate ke phir ke thak asai ke klem lok pen hem read ke chu ki jun lapen kenang ji ason an kachapador e flup ji aphan ke klem kachapadok atumta do lasinon nili radio karjo rat do anaphan ke than kapachini kang tung ke lapela ke klem pen ale kachelong ji aphan si kai ke ta bor inang ji lapen ki phir ke thak jong si thekser lo plante methang aphan si ta me ke joy ke awar sai do po athe ke methang kenang ji ape ri an ke hithi kulat pen chonam jok po athe ke jong si nang li কিফির কে থাক সিতামে থেক থে চিনি নে পুলতে হিথি কুলাদ আলং কচনাম দাম সিতামে আনাম তামে সোদাক জি লাসি কে থেক আন মতে জয় কে পেন কি উন আনাসন কে মেথাং গাছে বর ই পেন কে ক্লেম হেলো কে মেনাই লাসি ইলিতুম কিফির কে থাক চত লাপুকালি কাপ্রে কাপ্রে কাসাই সিতামে মেথাং গাছে বর ই মেথাং আজা কং পেন কাই কে তা পাচুন বনং জি আনলতে ইলিতুম তাংকা কে পাদাম নাং সিতামে জুমু চতপ লাপেন্থু কিফির কে থাক আলং সিতামে পেনাং আনা পে সিতামে কাছে প্রেক দো আনাম কে সো আকি জুম লাপুসন আপে কে থাক সিতামে দো লাসি আনাম কি জুম আপে লে ইলিতুম ক্লেম পন মাতে থাক পন সন সে পন পুসিতামে আলে কে লং জি কে ইসিবেদ লো লাসি আনুতিন সিতামে কে ক্লেম কাবর ইপেন মেথাং জংজুং আলে কাচেপাদো জিয়া ফানসি কাইকে তা মাথা পোপসি নিংথে পারডো লাসি পিনি নিলি হ্যানলোমা ফুথাক মাতে কেফির কে থাক আফুথাক কেথান পাচিনি কে লাপানসি কাংতন ইগলো কারডং
1: লাপনপর নালিতুম ন্যাশনাল হ্যান্ডলুম দে আপুথা ন্যাশনাল হ্যান্ডলুম দে মাতে কিপির কে থাক আরানি আপুথাক নালিতুম লামজোর আর জিগলং তাংল আলামজোর কে তক বাংকে আলংবির টিসো লাপেন কাপড় হি বাংকে ফান্ডার টেরন
2: বেকো কে তো

0: চেনাম দা চেনাম লাদে আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইদু পুতেমাতি হ
1: এ লাদে আগলে আমি দেট সেলাংমা আ যাত্তা দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমে আসন মুংকে
1: কাপাচে থাঙমে আসন তে দোপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজি আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থে কাবিরটা কিথি কে জাঙা বিরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মিকাং পুয় বিরটা হেম কি মিকিলুত আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আরঙা জে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বিরটা লাপেনান পারাতা আসন আসন দো পিগলাং
0: এন্তে কোসন ল পাচিনি প কোদাক ল কা হোমরি দাম নাং জিকে
1: লাদাক ল আকাশবাণী দিফু লং ল মেনা জং সে দাম দে পুলোতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি চে থান বা প্রাং দা চকজি।

লাগে আকাশবাণী ডিফু জাইমেকে পাচেটাক পনবম লাগে এফ এম বেনালং পেন ফারুই সিরা তবরে সিরকেপ মেগাহার্স লাপে নিউজ অন এয়ার এফ পেন টেনালে তুম কেডো অনাজা মেঘটা অর্জুলং ইকজে আদুন্থু লাম হানচা কাপুর হি আজাই মেগাং ডেঙালং পেন আহুর কাছিং ব আবো কেপাদুসি আংকুং নালিতুম আর্জুগলং পং কেপাকলাং আবাংকে মাতে প্রডিউসার লাগে প্রদীপ রংভার লাপেন এসিস্ট্যান্ট প্রডিউসার লাগে স্যামসনিংটি লাপেন কাছেপাতে নাতুমকে লাগে ফান্ডার তেরন হাবেরাম সেঙ্কান কিমিং টিপি রূপজুলিং টিপি কেনসিং দারু ধনিরাম থেংসং রংপি লাপেন হুনমন রংহাংপি লাবাংস লাম হানচা কাপুর হি আজাই মেঘলাকে আকাশবাণী ডিফু অলং কেরোর কেপাচেতাক চেং আজাই মেঘল

0: Sir, sir, avello, na hog derlo, non he jonga ma si.
1: Piporlo chonro, pilo karna hog detke.
0: Sir, kukia tumke, gerja hemelo, tenkeng dudlo tang ho. Karbia munitum ti pik anoto ho.
2: Ha? Gerja hemlong tenkeng dud, itum hindi pialong amadma.
0: Hindi pialong gali, sir. Oke hai ke to karong girja lo
3: girja hem teng kheng dut pu ar julong si wai song phere it si kania dim pen thur plur lo
2: master babu ne dam thulang ni tu ma hem ke pitong ke mandet pulo ne
1: dam non kang bura masap so chere chottu kuki ok chumpran atum ke saijang a hawar a kuki atum ason ke kali manipur pen si ke bang lahai ok chumpran atum ke angthin আবে পেক পাক তাংহো আই পিসি কেমান্ডেট লমা হাবার লংরিতা
3: পেপ্রাপ জিন পেন ওয়াইসং হেমনাথ আকেং কামচে ইয়র পন্ডু হিদিপিয়া হিথিয়ালং মুনিদাতুম হুরকে চুদুত আলাং থেকতে কাংলংলু লাহাই থেকলং সি আলাং আকেলে সি ফেরে থুলো লাপেন আকেং কুনকে রুয়ালামকে আহকলো পু আলাং চিনি পামেলু আচার কে ক্লার বর দিলায়ংলং নাটলাং দিংসি আলাং মুন্থিপন বমলো
2: ও আর্নাম নাংকো নাচিগে দোল আর্নাম হেম আলং দা মুনিরা ফান হেলিয়ামু পেন আব্বব হাইমা পিসি মুনিরা তুমি কেমান এডল

0: আর নাম ন্যাংদু পুয়াংথে কন্যাতল।
1: ও কে হাই কে তক অরং গির্জা হেম অলংকার বিখ্রিস্টানমুনি রেতুমফান কেপাঠি দে কাঁ কে কুন কে রোলাম কে রংজাং ফং অরং আনচৎকালি কাদো কবে দিলাই হিদি পিয়াং ডাং পিয়া হাওয়ার আন্তা হাজুক নদলু আর নাম গচার ডম বম আমি রেতুমফানসি হেলে পেন কে আপ কে পাথি কে কাহিজি মেমে কাফির নো আসাই কে পিরথে কপিনে দোথুলংমা রংজাং ফং আসর কে ফেরে ইট আতলু মেহি বলং তৎবর হিন হিনা তো মন পুথা ইনুটবেদি মন্থি পাংচিংলো কার্বি পেন কুকি অকচম্প্রানা সঙ্গতুম কেক্লেম কাফির নো আসাই পেন থাংবাক বে কার্বি লাপেন কুকি আর তুমা রং পেন বে নাং এটসি কাচেপা চং বহা আলং কেদো নাং আলামতা ওয়াইসং কাছি নি নে কালি রং আসর আতুম ফেরে দুক না পুষি আলাং আলাম পাং দাখাই হে দেলো বন্তা গির্জা হেমালং আকেং কুন কে রো আলাম কে রাত আফান পাফেরে ইট আতলু লাবাং সুথাক ওয়াইসং তা মাথাদুন ইটলু রাত আফান আলাং কসনসি কে থানপ চেরাই কম আফান কসনসি পারে পিনখাতপ

0: La poson ka mun thi ba mahut methan jon ni ing ugwarelo. Methan jon ni a phan tamsi alang jakananat lang plilo. Risoba sa phan kewang bom theklong si alang kilo.
1: Wang non risoba sa nang toma phan ang kiri si ne lang tuk along birta nang pidun lo le to wang lo melo. O phu ing tita wang lo bo wang not wang not.
2: Alamar julong si pini ding hang jak luti phu ke hai
0: ram nong ing ti amena ning alam che paklang lo
1: ing ni tha phu kadoka we alam da jingwai rap sar lo na kisung ke kadoka we si ke phu rap tang det lo ke munthi hur lo na
0: matiyong chek lo kichung a ke le si nang ki sun lo me akar om chingtang tung duk si kang ther atum me hi balong pang kang sar si ingilo me akara turpen keklar borbar kang ther ramnong ingti kania tok bi atuma mohoranat wai song lang pang chinglo kado ka ve atumta a meg hini yang den along ta ka phere rira a mohor theklong si wai song ma tha idlo kang sam clip ahong pharla atumon kelar ji a phanpura Vaisong Hemanat Langsi Ase Chipadulu.
1: Munhai, Lanang Lilok Hai, Risobasa Tumapan, Sa Kowe, Sikpi Iktajo. Mehai, Alamke Arjulong Loke, Girja Hem Arlo Amating, Aisi, Ko Sonsi, Munira Pran Karmute Kang Hai, Dadloni.
2: Alamke Nilita Arjulong Si, Manguhak Loong Hai, Papun, Doromapan, Latumaning Arlo, Tangtake Matha Vimalaho.
1: Okchum prana tuma phan ke pap pun dhoroma kertang kertang te thang ta avelo munit ke pathi ke pavir hen lo la tuma dhorom ako rom lo
0: vai song ning ye lo
3: itumarong ke habit pen si kachu hoi lo itumarong ke eteng khen khede jipu ke pudam thipun e ekang bura itum pilo ke klemalang kupi ke klem si ituma phan ke mesen jipu nang mathalo
0: risobasa bang ase pangdugyon pen waisong bidisore hanglo kisungato raputhak ke paklang alam an waisong arjuton dinglo labang so kisunga katora ke alang tumarong anchot kalisi kadok kawe karbiang long angkangpi a kisunga katora si mandelo bonta bang so kisung katora pen ke kache songdun jia phan alang tum rong sorari deng কপিসি কে দোল আলাঙা সাপ সোপর মুন্থিসি নিঙ্গেলো
1: নাংলি তুম কানিং জে আলাম নীলি চিনিল বন্তা ইলি পি আতোয়ার সি কে দোলাং কাচেলেং আতোয়ার কাবে বোকাজান পেন আনপারা আদুং আরায় কে পুলিশ সন্ত্রিতা আবে বীরতা পিদাম রায় জি পুতা লাপেন ইলি তুম আরি দেং কে লা নোপাক রং রং পেন আনপারা কে আকাপ্রেক কপি নেয়ারি সিম কে দোল

0: Ang ma rifle ahele amu atheng no pak pen chot ki ili je song dun unji ma
1: tang te tum non kupisi ke klem lang phu
0: kisung atora hot ke ining je paning ding nang kok po kisung pen ili ke jok chit jia phan ka che sera alam ta ma thanang kok po la penan para ka prega towar ke thang ta welo pusi ni li ma thalo
2: ki jok wan ka che serai puki kuson po ongar nam
1: kania tok bia bang arjudun lo okchom prana tum ke do ke dam rong ka teng kheng pu thak wai song ma sap su lang pang thek dun bo ko ki okchom prana tum adab kang thang a por si rong ka teng kheng kheng la so lam ka pati ni dam ke la tum kar bia rong ka teng kheng kheng pen si pang thek dun lo la hai pu thak ke jai ji a ning hang si wai song ka ning ye po po hut amun pi জুলি পেন আসোপি লিরবন সাবানসি হং ফারলা বাংল কেদো থিং আহাম ফাঙলং সাতে কাংসি বাহিনী তা চেতেরেক থু জুইল
0: ঋষবাসা সা জুন্থা ফুইংটি সাইসে জুন্থা দে কাদো কাবে তা জুন এঘরঠা
1: ওয়াইসং সা পাজুন তয়া ফান চুনিং রিল সা কিজুন বমাহুত রামনং ইংতিয়াবং রং আসার ওয়াইস মহরলং কাফেরে কুপি নে থাংনাত আং থেক থেক লংলে দেটসি মাহু হাকলো আলাং আর্জুং তুংদুক আনলো কাফেরে রে পেন পেন আথেকে কুপিলতাং কুকি পিয়াফান আমুন পি কাচেওয়ান লং দেট আ জগমা পিলতাং বন্তা আতমন ফ্রেক ডাক না পু মাথা মাসি আলাং সাসি জুন রংলো সাকিজুন বমাহুত ওয়াইসং আবং তুমো বারি মেসাং থান পারজু ইংতুং দুগল আংতানা হতুর তুম কার্বিয়া রং রূপ জয় জয় পেন আজু অপর কাতেং খেং কা ফেরে মেমে আলামু আনিং পাচে ক্লোসি কে থানজি আনিং হাংসি ওয়াইসং নিংগেল
0: ফুইংটি আর্জুলং লোকে
1: পুথাফু পিলকি পুজি বুকে
0: আর্লেং আতুমা ফান হাকো আহুত নাকা আতুমতা তেংখেংলো কাফেরে পেন মুনির আতুম রং রূপ অতিকাং রূপ সি লংকু লংদাং আংকেপ অলং সি চেপাতু দামলো আপ্রাণ চেপা জক জি আফান লংকু অলং চেপাতু দাম আফিতা নাকা আতুম মুনিরাফু বংকর কাশিকার পেন জগওয়াংবে বিরিকমান ইংহু সি লংকু আলো চেপাতু আমুনির আতুম আফান হং নাংপাতেত সি পাথিলো কালিমাফু
1: কালাং কালাং কুপুয়ান সে কিসুং ফুফেলাং মালাহাই আর লেঙাতুম মিচংক্রে রাজুনার জুলং লতে নন তাই রে মিথুর প্রকৃতি নিখে
0: লাহাই আলামো কে পাচবাই কালি লাহই আলামো পেন ইতুমতা চার্লি দুনাঙ্কপো কুকি অকচম্প্রাণ তুমতা আংতানা হুতুর সাইজাং কুকি আরং আসরকে ইতুম পেন নাংচিজু দুনথেক সীতাকে মণিপুর পেন কে বাংলা আহুর গাছিং বোয়াবু আসন আকুকি আতুমকে ইতুম পেনাং চিজু দুংতে আলং তুমারি দেং রাইফল আহিলে দো পিস্তল দো ইতুমারি দেং ননকে খাজা আহিলে তাবে কা দো কাবে তা সরকার আহেমসি পন এটলো পিপেনল ইতুম কাছে সং দুন জি ইতুম আপ্রাণ চেপা জক জি আফান মুন্থিনাং কক্প কিসুং আপর একোপায় আফান চিকি দিং চটকে চকচেল নেচিনি কুকি আতুমকে আদাব থে আংপ্রিন প্রেলে আপরসি রং কাতেং খেং খেং লাসি কাচারবো হামহেটিক আনকে ইতুম কাদুক কাবেতা চেরে চেট পেনসি দোথাক নাং ককপো
2: অংহাই হিদি পিলে চেপা চংদামসি কি মেজিব
1: কানিয়া তক বিয়াবাং আর জুজুনল
0: মেহাই কাপারে তা হেননে সীতাকে মেনমেন আমাদি রং ওতেকাং রূপ তা হেনু দাক জি নেপেনাপ হিদিপি আন্দাম জি লাপেন হালাসুয়া হাওয়ার আরং আসার তুমপেন চিংওয়াই লেনপো আলং তুমপেন চিংওয়াই তেকাং দেট আফি কপি কেক্লেম সি কেমেজিমা মোলে চেথানথুল নাং সীতাপিনিং ওয়ে পেনকে রিসুমার আতুমকে রং পাতনাং ককপো চেরক টক পেনসি ইতুমতা চেরে চেট পেনসি দোনাং ককপো কাচেরে আতুমকে সুংসি পুসি বাংসার সার আতুম চেথান লোকে পিনিকে হেম চে দাম রেন্তিন পাচেলার পাচেলার পেনসি তা হেমালং ইনুৎমা ইনুৎ আফানকে পাচেরক টক পেন পেদোনন

0: Dave, Purnam.
1: Hong parla pen inut inut waisong apan chepadi dekangsi hem che damrin tilo phere ju ja pensi risobasa kangther terang kardom chipisi ke dampopu theklongsi waisong ningelo
0: rong isiasor aninga che the nona porke itum bhaini apan charlo adang pi aing long along ta me ke cho loklo itumarong ta jogwan pune matha the নাং লাংতুগতমা ফান রংকেহন আর পুপেক নন আজ অপরকে কে জগওয়ান আদিম পে দোষী চেরে চট প্যান পেদো তয় পিনখাত নন
2: ত মিল নাং হিডিপিয়া রং আসার তুম প্যান চিংবাই থা এ কাং বুড়া
0: ওই নিপিনাপ দাম্প
2: থুড়লাং তাংতে
0: ত

0: lake chini lor alamlo aning ke honduk thektik pen kachiru ke ham hepin amun pie phan apiso kajir ke lam etheta kanki ke det pensi alang chini delo me akar penta anso se ka phere thumi mi bangso ke chelang selet akormo alang chini pame aning alo ke karbom bangso ami ke pame abji ke joy ke kali hala so alam ta alang chini pame lasi kachiru bo mamun pia nat lang ding si alang ke thanji por isi ning jelo
1: mun hai ning duk chi pi bare rinon nangli ning honduk dam bare rinon nangli ning honduk dam bare jia theta belo pai ning je pa ning ding se ke nang po rublin wangnon ni so ni dung le wangnon
0: ahu po se ar julong si juli nangkili kriya me kriya lang pe pa de pen cheven mir si vaisong anat lang lo aning ke honduk krup ahu po alam ethe ar julong si alang ning alo alam kache paklang ji aja kong chelong thu lok ason lo alang ame kri bir banglang pen ning jelo
2: long hai nili pa nili pai po em lang toy ji no long hai nili ku buzon zring tek po long hai nili tilot po long hai nili tilot po
0: alam ning jesi aning ke honduk chekhangun esi juli chiru hang ser ser dalo kopia posi kachiru redat po alang phanke kadokave atum ta kuki pi pusi lang seled ripo ro hotur pusi alang phanke bok thiplo waisong ke amun pi kachimatha alam chini dun dalo ar koya cheklo kichung pi apora huta alang ke ang iwang sip sip dalo kachi tom a pe pen am hang along ke wang sip sip det ang i cheven bom si alang ning jelo
1: imun pi pa man zin ang le phan hem nang wan lo non ke nili che dam non puke puno dak po nang li tu ma khai ok chum prana tu wang si ili tu ma hem a ri mi nang kai et a joy ne ke nang li ku pi si adai ke do puchi tin nang po nang li ke nili tu ma hem mi ki kai a phan le ke wang ka li hem ki kim ki rang ji a phan si ke wang pai nili ku pu si nang li phan che dam jui non pu nang li ki pu hai po la hem ke me cho det lo ili to ma hem det le me ke cho chot ka li nang li to ma don arab kur jon a hem ta nili tum karbi ok chum prana tum ta me kai lo ke tang te suluk so da ga nin ke hang amuni da tum ke akhai adhorom a velo pai lahai aking kun ke ro amu ke dera phan longriya phan kheya phan si isia kisung ka to ralo la ke kaya mat ke do werwe nang li ning duk chepat do ware nang nelo kisung ahot ke nang li ha la so ang long pi son si arjap thip sia ke nang po
2: long hai
0: আহু পো ওয়াইসং থেংনু অনাত কেদো দিলায়ং লং অনাত আরি জংসি কানিং জি এলাম কে জুলিয়া নিং আলো মা সাপসো কে আনিং পাথেলো পে আদে পেন আলাং মেখ্রি চেভেনসি চিরু পাচি থুক ইট পেন পোহো কে এর আফুচি ফুংপনসি ওয়াইসং তেরাং আপিস আদং পাতে বক্সি কাদো কাবে পারজুলং প্রং পেন নিং জেলো
1: লাকে নেকাপাদু সি আলামলো লামে গে জোতাং আহেম ভিতি আলং মাসি নে পুথত আকিমি হেম পারজাব থুপো লাপেন আহেম তা মুনহাই সিবিদনাং পো রুবলিন সিমান পো বাংস হেম আসপি
0: জুলি কে লামনিয়ে থেকথে দেরল আলাং মেক হিনি পেন আমেক ক্রিকিবু চিমিত মে পিনল আলাম থে আলার জুলি জাংসেন কাচিরুয়া সেসি আর মু পাথাক দেল আনিং কে হন্দু ক্রুপ আনেং আফান লিরবন জাপন লিনল আসার পিয়ে দু আন আসু রুবলিন কে ফি ফি পু হ্যাংসি আফি আফান চারবাক দাম ক্রুপল ফেরে ইট পেনসি মে কে চুকে শেখ হক কেবির রং আলাং রং সি আমি কার তুম আবির তাকে এন দাম জি আফান ওয়াইসং তে রং দাম পন্থু

0: ডট ইন পার।
1: আজিকালি ভারতের গায়ে ভূয়ে ঘরের ছাদবর রূপ সলনি হয়েছে। যুর ছাদত আগতে কেবল পাপড় আর কাপড়ে শুকাবলে দিয়া হয়েছিল, তাত এতিয়া বিজুলি বিল শূন্য হয়ে পড়েছে। গাঁয়ে গাঁয়ে মানুষে এতিয়া সোলার প্যানেল লগাইছে, আপনিও লগাই লোক। ভারত সরকারে 78,000 টাকা পর্যন্ত সাবসিডি দিয়েছে। ইতিমধ্যে 30 লাখতক অধিক পরিয়ালে ইয়ার সুবিধা গ্রহণ করেছে। পিএম সূর্য ঘর মুফত বিজুলি যোজনা যোগদান করবলে পঞ্জীয়ন করক পিএম সূর্যঘর.gov.in।

0: তেল ডেলিভারি পুলোতে নিতম বাংকে লানিনি নিথম ফানকে ফর্মুলা মিল্ক পুপু পাউডার গাখির পুতাপু লাবাং পিডিয়া টিটিকল লানিনি নিথম বাং বিটিক আনকে আকো অ্যাডভাইস প কং এল ফান বাং পাংসিপ লেন পাচি মিট মি পিন প্যান ইংকে লাসন লো পুলোতে নিতম থেকাম লং প নিনি নিথম প্যানলোতে লা চুলাং বাং বাং প আপাই বাং
1: তংতে লাবাং সো ফর্মুলা পুনাং লি কি পুবাং লাবাং সো কি চোপেন ও সুমারা তুম আপাই আচুলাং কি চুয়াসন আন আজকং লং ইজিমা
0: ফর্মুলা মিল্ক পুনয় বা পাউডার গাখির পুপু ইলি লাবাংকে আপাই আচুলাং আনকে লংলে আথেমা লাদাকে আপাই আচুলাং লং কেডো আংটন আনমা কেডো ওসো কে থে কি দিং ফান আনকে লাদাককে আবে লাসি লা সপটকে নিতুমতা রিকমেন্ড মে লাসি লা আপাই চুলাং বাং বেটিক উপায় বেদেল কোসন লুলাং লস লি নিথম ফানকে লস হুৎসি লাসি পাছো চট লাস ফিট লা চুলাং লাকে ব্যাং লো পুলোতে নিতুম বাংকে লাবাংকে স্টপ লো কমপ্লিটলি স্টপ লো আকো অ্যাডভাইস তুন প আপাই তুমফান বা প্যারেন্টস তুমফান আনসে তামে যে আনপালকে লাবাংকে পাছুরি নয় আথেকে নন স্টাডিস লং তামে ব্যাং লো যে ফর্মুলা মিল্ক কিছু সোমালকে মোকে থেকে দিং হুট হাইপার টেনশন পেন ডায়াবেটিস আর রিক্স থেপে লাহায় সোমাল লা বিহেক আকোকে জয়কে প পাছো দেয়াত এনতা মোকে থেলোতে হাইপারটেনশন ডায়াবেটিসকে লং বাং স্টাডিস লং বাং লাবাং লং লকল লাসি উন আনকে রিকমেন্ড ল যে লাবাংকে পাচোচে দেয়াতিকে মেজি
1: চুরল চুলাং কিছু আহক কাবি পেন কুপিনি আ কিছু চেমান থেকমা আপাই লাপেন আসো ফান
0: চেমান থেক চুলাং কিছু আহক কাবি পেন কিছু চেমান ওসো ফান্দা থেকদাম লংজি লাপেন আপাই লংটা থেকদাম লংজি ওসো বাং পুনয় চুলাং যদি কিছু পাচু পাকাকে বা মহেত কি পুয়াসন আংহো আলো তামে লা কি নিপুলস ব্যাং তামে আংহো আলো দাম পাকাকে তাংহ লাহাই ল ফুলোতে ওসো বাংটা ইংসিপ ঠেকথে ল ইংসিপ ঠেকথে জয়নে ওসো বাংটা কাংচিল বাংকে মেমে ল আপক ইংক্রাংক্রে ল লাসন সি লাসো ওসো ব্যাং থে ঠেকথে রেক জি লঙ্কে লা থে ঠেকথে রেক জয়নে আসন আসন আকে সো আচে থেকে বাংন ইয়াকে সো পুস্তামিত লং কে লং আর রিক্স থেপিক বা আসন আসন আকে সো দো কে লং আর রিক্স থেপিক লাসন থট সি লা আপাই লং থেকদাম লং জি তুম চুলাং বাং এট পেন কং এল বাং যদি চ চুলাং চুঠেক পাকা কে দেটল পুলোতে আপাই বাংকে লা স আচুলাং কে ডাক মাসি অলরেডি স্টোর্ড ল ইংকে লা যদি কং এল চুঠে পুলোতে লা বাংকে তুম কালবি পেনলে চুলে কে লং বা ব্রেস্ট এঙ্গোজমেন্ট লা কে লং আর রিক্স থেপিক লা দেট পেন কে লা পেন যদি চেপা মেদুন দে পুলোতে মোলাদাকে ব্রেস অ্যাপসেস চিপ্লাং দেপো ব্রেস অ্যাপসেস দেলো পুলোতে এঁকে লাগে সার্জারি চিকুড়ি নাং কক পোলাকে লাসি লা চুলে কে লং পুষিতা মে কে লং লো পুলোতে লাংকার অম পেনসন চে মাই পেন লাক আনমাকে চেসল ঠাই নাং পো আকে লাস কাছে সর আগা খেল বাংকে পাচু নাং নিল সো ফান বাং
1: তাংতে নাং লিথান নাম ল চুলে কে লং তাংতে লা সো পর বাং কোসন বেন সিকে ছমান ল নাং লিথান পেচের মি চিমা
0: চুলে কে লং লাকে থেকদাম লং ল আপাই কমন প্রবলেমস আন নে মাডালস তুম তামে লাস প্রবলেম পেন্ডাং নিতুম লং আনসে তামে ব্যাং থেকাম লং ল নিতুম লাস পটকে ইসনকে মক পাচু পাকাকে ওসো ল্যাচিং বা অ্যাটাচমেন্ট কুড়ি পাকাকে সেকেন্ড ব্যাংকে আপর পেনন মহাত আসন নিলিগিপু এইট টাইমস বাক পাচু নেই মিনিমাম লাগে এইট টাইমস মানিকে বাতাইহিনি বা বাতাই থম পাচু ছট পিপল ল আন ব্যাট পুলোতে ওসো থুলঠে দেটকে ফুটা দুটো ইংকে দেট ব্যাংকে থার্ড ব্যাংকে কাপাচু পাংছেং দেল মহাত আসন উইদিন হাফ এন আওয়ার টু ওয়ান আওয়ার সাং বং পাচু নাই পাংছেং আঝাক তুম থেকাম লং প নিফলি নিফন তা পাচু চে পেনলাং লাপেনকে মানিকে পুজি কাপাচু লোতে সো ও নে পাচুন এ পুতাম দোজি লাস পাচু চে দেট ল পুলোতে এংকে লাকে কে লংকে চেং ল ইংকে লাস পট পাচু চে দেল পুলোতে লাকে ডাক স্টোল সন সি দোকক প লাস চুচে পিন লাস পট চে স্টোল বম ল পুলোতে এংকে লাট পেন ল পুলোতে এংকে চুলি চেপলাং ল
1: সরল ডক্টর পাচিনি পন থেকে পন তংতে আপায় তুমবাং কুপিনে আকে সো দুকক পুলো তংতে আউ সো ফান চুলাং পিমে মা
0: পিমে কে সো ন নামাত কে থেকাম লং কে কে সো কিউন এ তাং হ বা সিংজাম পাসি ই পুয়াসন সন কে লাসন কে পিমে লাপেন কে মানে টিবি কে লং তাপাই তাং হ মানে এইচ আই ভি হেপাটাইটিস দুকক পুলা তুমতা পিমে কিপিনো দো লাকে ক্যান্সার পেশেন্ট মামানন কিমোথেরাপি এন বম লাহাই তুমবাং লা তুমবতে পিপে দেটসিকে মে লাপেনকে এনে লাপু সিংজাম পাসি ইচট বা আপকে দাম তাং হ লাহাই বাংকে থাং আকি সুং আবে লাকে

0: ก็ปีนังจีปุสินิตุมปุปุลาปีบอมโลปุโลเตลาไปเกโซฮุดอไปอะบังลองก็อันมาแอนติบอดีสเกฟอร์มบาโปรดิวส์เกโอโซลองตาลาบังปุโปรเทคทีฟแอนติบอดีสโอโซบังกัจจดานาจักกงดูเช็ดปุโมเกสุกิอันอีเป็นสิตามี
1: ตั้งแต่นังรีปุโลเอชไอวีทีบีเกโดตุมสิตามีชูลังปัจจุมีปุลาสิปัจจุเดียดเป็นโอโซมาร์ตุมาพันเกสุกัจจุอันลาปุสันดูจิมาอาวิจิ
0: HIV punoi TB patient ba hepatitis B punoi ke non malom ke advise to yat oso phanta apail jodi la so ke so confirm lo ba positive lo plote la son thot si oso phanta ka jot mo pen dovai ka pang cheng lo la si la dak ke oso ta apai ta dovai chobom lo pu kong el ta dovai chobom lo la si la dak bang ke je moklang pachu pen chi un chi pu bang ke avelo hala dovai already chobom plote dovai chuche pen ba mentune chuche bolote la bang bote asap ka chion do kokta the
1: tangte apaya tuma phan usmar chulang ke pachu bo ma por hud mam usmar mok chuka hud ki chunang chi la pen ki chunang ni aso nang li thani chi ma
0: usu mok chuka ka hud ason non adina kai ke ajat ta chumi apai bang thek dam long ji rong malom sita me ba dak even difulom sitame thekdam longji je lason cholongle jangthu cholongle puji birik cholongle kaita boil si chonangji puji lason thangta ave lake chonangji apai bang ko anma kichu la anlo milk production jita la si kichu kijun chu onglo me onglo ko anma kichu ne pudamji lagile batai phli anchu dano
1: chorolo bachini ponapon tangte ilitom theklong lonon lom osomara phan abong pen কেপাজুন সতামি তংতে লাসোপত কো আনমি লিথানিচিমা
0: আবং পেন কাপাজুন বা বটল ফিডিং পুস্তামে লাকে নিলি হেনো পুসি পুদামজি আথেমা বটল ফিডিং কে একটা কে ওসো লাসো বটল পেন জুন লো পুলোতে লাসো কি কাংসি পালং তেমন তা দুন পিকজি লাসো তেমন বাং আপক বাং পাকাং ওপো ইনকে ওসো বাং গে ইনক্রাং সি চিতিন পো এন্তা পুগে ইনক্রাং ক্রে লো হালা তেমন পো সি আপক ইনক্রাং লিং আসনো সেকেন্ডলি লাসো আপং মো কাচে চাম পেন কাসাফা কি বি লা বাং সুং পে উন এ লা হান পুরা স্টেরিলাইজ কুরি পাকা সি এমে থ্যাং সি তামে লাসো আপং কে অট কে এমে থ্যাং তা ইরি হুচল সাম পাকা লাসো আপং তা চাম এড পেন স্টেরিলাইজ কুরি এড পেন এল ড্রাই আর নিকে সো লং সান রাইট নাং জি লা সপোর্ট লা দেট সি লা সো বং ইউজ টু নাং ই আকো বাতাই সি লে লা সো গা খিল বনাই দেট লো পুলোতে লা সপোর্ট লা বাতাই সি মাত সি পিচট নাং জি নন ইটু মালং কে লা আন কে উন এ ইটু মলং থেক দাম লং জি লা বাতাই ই সি টিয়ার বং সি হোল ডে তামি লা সি পাচো রেট লা সি পাচো না রেট কা বনাই তা থেক থে ডাক পেন লাটুম বাং আসাপ ওগা খিরেন চম ল্যাং বাং এবং কিপি উপ লাসন পাচু ইংকে ওসো বাংকে মোক লা পেন লাস বটল ফিডিং পেন কে থেকাম লংকে নিতুমকে ডায়রিয়া কমন ললাকে আপকে সো দেপে নিমোনিয়া লাচে থেকে ব্যাংন এ লা পেন কে ব্যাংকে ডাকে কমন ললা সাই পাচুলো পুলোতে লাসি উন আনকে লাকে পাচু নাং নিপুসি নিলি পুদামজি
1: চুরলো পাচনি পন থেক পন টংতে ইলি তুম নন লম থেক পন লং ল ব্রেস পাম্প পুদু লাসো পর ব্যাং পাই ফান মতে আসো ফান স্টামি কো আন মিল
0: ব্রেস পাম্প নিলি পুদাম জি জে লাগে একটা ডিভাইস মক ল্যাং মানে ও সো মক চু থেক থে দে তাং হো বা আলটা কম রে ল্যাং ইং সিপ থেক থে দে তাং হো বা পিনি ডিফেক্ট নন সন ক্লেফ লিপ ক্লেফ প্যালেট ও সোমাল ইং সিপ থেক থে দে পুতুম দোজি লাসনো সোমাল ফানলো পুলোতে আপাই তুমবাং পিলো বিনাং পো লা ব্রেস্ট পাম্প পেন চুলাং বাং চিউলাই নাং পো চিউলা মানে ব্রেস্ট পাম্প কে লা কং এল চুলাং কি চুয়াসন লো মিমেক পো কে ব্রেন বাং কে চিনি নেলো যে কং এল সিনাং কি চুমা মতে পিনে ডিভাইস সে ডাকালো গায় মা চুলাং লং ইংকে লা সপট অন লো পুলোতে লাকে কং এল চুলাং কি চুসন মিমিক পো লা পেন কে সেম লো ব্রেন লং আন সিগন্যাল দাম পো কং এল বাং মকলাং নাং লাং পু লা সন্থত সি ব্রেন বাং আকো ডাইরেকশন পো আর বাং হান বডি ফান যে চুলাং রিলিজ নয় ইংকে লা সি কং এল চু থেক থে দেট পুলোতে লা ব্রেস পাম বাং তাই ইউজ মে বা কং এল মেক জাংলত মুহেতি পুসন টু টু থ্রি আওয়ার লি মেক জাংলত হুতা দুজি মেক জাংলত পুলোতে ব্রেস্ট পাম্প পেন চিউলাই মে লাস টেংসি চিচি ফিল বম্প ব্রেস্ট পাংকে মিল্ক পেন চি ফিল বম্প
1: তংতে লাবাং সো আবাং কো আনার্জি ডিং ফান বি মে লাপেন কোসোনা দিমালং সি বি নাংজি
0: লা ব্রেস্ট পাম্প পেন চি

0: সি পাউডার গাখিল তাংহ বা ফলমুলা ফিডিং সি নে পিবম চুলাং কমরে পুপু লাসি লাবাংকে এভয়েড নাংজি উন আনসিটামিট ফার্স্ট সিক্স মান্থস কাচত মো পেন চেকলো যন্ত্রক আনকে মাত্র আপায়া চুলাং সি পিচত নাংজি লাপেনকে চুলাং চুলেন সমাল হান থেগ্রাম লংজি আনিসি লং বাতাই ক্যাব বা বাতাই ক্রেপ হ আন আহি কেজাং ডকটা থেট লাবাংকে থাং কাফেরি মেমিয়াল আলাম কালি লাসি লাদাকে আহি জাং পুতামে থাং থেল পুচুলাং বাং কন্টিনিউ পাচু বম নাং প লাদেট পেনকে চুলাং আহুত পেন নিতুম লং ইসি প্রবলেম পেন বাং বাং লামক চুকা সমারা পাইতুম যে চুলাং কম রে ওসো নিউ সো থেথে দেলো পুলা সব প্রবলেম বাং দোপে লাসি লাসন পাইথান নিথান পাংটুংকে যে মাথা নাং নে মাত্র কেলাং নাং জি কে থম হলমু ফার্স্ট পাংকে ওসো বাং চুলাং চু ডেট পেন টু টু থ্রি আওয়ার্স মেকজাং মাজাং যে ডেট পেনকে আনিসি কাফি ইং বাং সিক্স টু এইট টাইমস দোমাবে লাপেনকে থার্ড পাংকে ওসো মালতুম কাচত মুহুত আন মা ওয়েট লাপেন বারহি বম লমা ওয়েট অং বম লমা অং এমা লাবাং লাং নাং জি লাকে থম তার মে সব ডো এট বলো তে থ্যাং সুংসে চুলাংকে এডিকুয়েট ল
1: চুরোল ডক্টর নীল আন থান পিট থেকাপ তংটে ডক্টর ইলিটম পেনাঙানকে ব্রেস্ট ফিডিং মাতে উসুমার আফান আপায় চুলাং কি পি একে নাং সত আবো থাক চিঙ্কি থানং ল লাসি পিনিয়া বাংকে লাপান ইলিটম চেহুচু পুরা দামজির বাংকে ইনটন পনে কিনা চুরোল ডক্টর নাংলি লানা সাইকে অং হং বং পেন আপরং চিপি পেন কেনাং সত আলাম কেপাচি নিপন থেকাপ লাসি জুৎসি ডক্টর নাংলি ফান সুরি সুরি কার্ডম পাজরি গ্ল
0: কার্ডম থ্যাংক ইউ
2: লাপানপর নলিতম অক প্রাণা চাই মেগাং ডেঙ্গলং প্যান আপায় চুলাং কি পিয়া কেনাং সদাপুথা ডক্টর ইন্দিরা তরণ পিলপেন সেংকান কে মিং টিপিয়ং বং চিহু চিপুত আর্জিগলং টাংলং লাকে আকাশবাণী ডিফু

0: লোকপিয়লৰ প্ৰথম পৰ্যায় গৃহ তালিকা আৰু গৃহপিয়ল অৰ্থাৎ আপোনাৰ ঘৰৰ গণনা হ'ব। আহক আপোনাৰ সহযোগিতাৰ দ্বাৰা ইয়াক সফল কৰোঁ আৰু বিকশিত ভাৰত 2047ৰ দিশে আৰু এটা খোজ আগবাঢ়ো।
1: আদুন্থু পিনি এলাম জিয়ার আজাই মেগেং ডেং লং প্যান রং রূপ আর লো আলং সর লো তুমা ফান লো কাছারলে হি নানান কে পাচে হুঙ পোথা চিনথং ই টি প্যান লামজর কে থান আর জুয়েক সিনা
2: কার্ডম পিনি নিলি প্রমোটিং গার্লস এডুকেশন ইন রুরাল এরিয়াস মাতে রং রূপ সর লো তুম ফান কচারলি আহিন কংথুর পঞ্জি আপু থাক লামজির থান পঞ্জি আফানসি নীলি বড়ি পনলো লসো থাক নীলি গে থান পঞ্জি লাগে দি ল্যাক অফ এডুকেশন অ্যাসেস ইন রুরাল এরিয়াস মাতে রং রূপ আলং কচারলি আফান কাদুরে গে দো জক কেউং দুং সর লো তুম কিসুং দলো ইলি তুম কাদো গাবেতা চিনি যে এডুকেশন ইজ এ ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস মাতে ইলিতুম কচারলি লং মতে কেলং লংজি আজাকং আথে এডুকেশন লাকে মেথাং বানচেংলক হামফাং আলং তামে কেনাং সট এডুকেশন গে কেনাং সট বিনং পুয়াফিত সিতা পেনাঙান রংরূপ সরলো তুমফান এডুকেশন মতে কচারলি আহিন কাপ্রেক কাপ্রেক আসন পেন কেখামখে মতে কেক্রয় দুন্দে দৌ ইলিতুম থেকলং সরলো পুপেন আজক পেনাঙান আসন কেখামখে দোকক তিতি ইউনাইটেড নেশনস এডুকেশন সাইন্টিফিক অ্যান্ড কালচারেল অর্গানাইজেশন মাতে থিয়েক পেন ইউনেস্কো পেন কে পাকলাং আটেং কে পিরুথে আলং 122 মিলিয়নস সোসে সরলো তুমকে এডুকেশন লংলে তুম পুসি আলাংলে তুম পেন পেকলাং পন লাসনসি ইলিতুম আহামফাং লং দামে কে অং দুং আতুম এডুকেশন কে লংলে দো লাসি পিনি লা প্রমোটিং গার্লস এডুকেশন ইন রুরাল এরিয়াস আলং সন্ত্রক থাকছি নীলি লামজির থানপনপো লাকে সরলো তুম এডুকেশন কেনাং সত মাতে ইম্পর্টেন্স অফ গার্লস এডুকেশন লাপেন আলাং লিতুম কিসুং আনপার্টা স্ট্রেটেজিস ইনিশিয়েটিভ লাপেন বেনিফিটস মাতে সরলো তুম ঠেক রেলু মাতে এডুকেটেড লো পুপেন আলি আপু থাকছি নীলি থানপনজিয়ে ভান বড়ি পনল কুপিয়াপত সরলো তুম ভান এডুকেশন আকেনাং সত মাপলো তংতে লাকে সরলো তুমতা লা এডুকেশন লাকে কেলং নাংজিয়ে যা কংলো লাপেন সরলো তুম জংসি থাইগ্রে মাতে এডুকেটেড লো পুলো দাংতে আলাং লিতুম তামে আমি থাং আকেং চার জাবজি ফান আকে জয় দোপো কানপারটা আমি থাং আজা কংটা চেফেরাং থাকপো আঠে আলাং লিতুমতা জংসি এডুকেশন লংলো পুলোতে ওরেং আবার সাই পেন চেংলক বেহা বেপার চকলেম ফান তামে আকে জয় দোপো আনপারটা ইকোনমি ফান্ডা আলে দোপ লাসো পেন আজক কিদু কে বয় পেন তামে আকে জক লং পক রং রূপ লং সরলো তুম এডুকেশন ফান পেনাঙান আকিসুং চিতংনাং ইলি তুম থেকলং লাকে রং রূপ লংকে কাচারলিয়া ডিম কা দুরে পেন চেংলক কাচারলিয়া সোনামুং কাউ মতে লিমিটেড এডুকেশনাল রিসোর্সেস পেন আজকটা পেনাঙান আকিসুং দো লাপেন কিদু কে বয় পেন আজক সিতামে রং রূপ লং কেদো সরলো তুম পেনাঙান কাচারলি আফান আনিং হাং সেতা কাতিকুক দোগক তিতি ইলিতুম লাংদাম সেনাং পেনাঙান রং রূপ লং সরলো তুমকে আহেম আফান লাপেন আহেম আতুম আফান কাচেলাং নাং কক তিতি দো লাবাংকে পেনাঙান আহেম তু নলংকে সরলো তুমসি হেম হংকার কক নাং মতে হেম কাপাং থের নাং লাপেন পে রি হৈ হৈ অন্তা কেচক নাং কিতুন কেদাং পেনচেংলক হেম আলং কেচো কে জুন সোনান তামে হিথি আন কে নাম দামনাং আঞ্চত তাকালিসি আলাং লিতুম আবংমার তুম ফানান তামে কাচেলানা দুনাং মাতে কাচেলাং দুনাং তামে দোকক তিতি আবংমার তুম ফানচত কালিসি সারু সার হাং তুম ফানতা সোয়ারলো তুমসি কালানানাং তিতি দো বিড়ি বিথুং বেনচেংলক হেম আলং কাছুপাং রেং

ona pi bi wo phak ai hui an tame swarlo tumsi langnang kok titi lasi lai hui mate ke klem nang kok pena jok keong dung rong ru balong mate rural years along swarlo tum bangke kacharli dunapor kachelong le mate kacharli dunlong le akisung chitong nang kok si keong anpar tame rong ru balong kacharli adim ga we lapen kedame wang phanta penanga nakisung do lai hui pena jok tame alang litum abangke ka charli dunjia phan akisung dokok titi lapente sorlo pupena jok kelang pachingbar bar be arta ka we pen penan gi bi early marriage pena jok tame sorlo tum ka charli ahin katikuk the dung do jong si sorlo tum phan ta ka charli ahin ingthur pon lo pulo tangte sorlo tum ta amethang ok prana phan da me chelang thek po arta ka we pen penan ge do আই হুই পেন চিংরাই থেকজি আজা কং দামে লং থেকপো আনপারটা আমেথাং কাচুরি চোলান থেকজি ফান দামে তোয়ার লং থেকপো লাসি সরলো তুম ফান লা এডুকেশন ফান কাং থুর পনাংজি আবাংকে আকেনাং সত থেপিক বিনং লা পেনথু স্ট্র্যাটেজিস অফথাক তামে নিলি থান পন্ধুজি লাবাংকে কেচিং সি লাগে এলি তুম রং রুবলং চিরক তকমে মাতে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এলি তুম ক্লেম নাংজি রং রুবলং কচারলি গং থুরপঞ্জি মতে সরলো তুম ফান এডুকেশন কো আনকে নাং সৎমা আনপারটা সরলো তুম আকিসু আলাম আপুথাক লাপেন এডুকেশন জংসি কেলং লেপেন সরলো তুম আকাই কো আন কিসুংমা হাই হুই আপুথাক চিরক তকমে মতে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আবাং ক্লেম পন নাংজি লাপেনতে স্কলারশিপ পেন চেংলক কপ্রে কপ্রে কাসন তামে সরলো আতুম ফান এডুকেশন আহিন আনিং কপা হাং মতে আনিং কপারুং জি ফান ক্লেম্পনসি আকেমে গভর্নমেন্ট পেন্স তামে সরলো আতুম ফান কপাচারলি আনিং কিরুংপঞ্জি আফান প্রেগজাম স্কিম তামে আলাংলিতুম দেংপনল স্কুল কলেজ পেন চেংলক প্রেগজাম আসাই আলং তামে সরলো আতুম ফান ওয়ারসাই পিপন থেক পোলোদাংতে কপ্রেক সরলো আতুমতা আনিং রুংদুন পো আনপারটা আপিয় পো তুম ফান দামে এডুকেশন কো আনসি কেনাং সৎমা থান পনাংজি আথে রং রুবলং পেনাঙান আপিয় পো তুম লাই হুই কাচিনি নে আতুমসি কে অং লাসি পিনসো আরলসো পুপ্লাকলে পিন পেন সরলো ফান দামে কাচারলে হিন কাং থুরজি ফান চেরক টক আমাই কি পিপনসি কেমেজি আনপারটা রং রুবলং কেং দুং সরলো তুম আর্টাক আবে পেন পেনান কে দো হাই হুই কে খাং থেকজি আফান ইলিতুম অ্যাওয়ারনেস ক্লেম নংজি লাপেন পুথত ইনিশিয়েটিভ তামে ইলিতুম কেদেং মাতিক এনপন আকেনাং সত থেপিক কেচেং সি লাকে ইলিতুম গার্লস এডুকেশন আফান ইলিতুম প্রোগ্রামস দেংপন আকেনাং সত সনসি ভোকেশনাল ট্রেনিং পেন চেংলক লাইফ স্কিল এডুকেশন হাই হুই পিপন থেক পোলোতে রং রূপ সরলো তুম দামে কাচিং থুর দুন আফান জয় কেজি ইলিতুম ইনিশিয়েটিভ এনপনাংজি দোপিক খাংজাং সনসি অর্গ্যানিক ফার্মিং কোসনসি ইলিতুম দাবাই পাংবুই বেপেন পেন কাছিটিগি থেকজি আনপারটা অ্যানিমেল হাজবেন্ড্রি বি ও লংহং আই হুই কোসনসি কাপাং রেং নাংজিমা কোসনসি কালানা নাংজিমা লাপেন কোসনসি হিথিয়ে লংকে জ্বর পেন আলেগে লংজিমা হাই হুই আসে কে দামে ইলিতুম রং রূপ সরলো ফান পিপন নাংজি লাপেনতে কাপাং এভেন চেংলক ফেশন ডিজাইনিং আনপারটা হোটেল ম্যানেজমেন্ট ট্যুরিজম হাই হুই তামে সেকে পিপন আসাই এলিতুম ক্লেম পিপন নাংজি লান চটকালিসি ন নাকাইগে ইন্টারনেট আকায়ন নাংচে লার টাংল কম্পিউটার তামে কেথে কাচিনি আকেনাং সট লাসি কম্পিউটার লিটারেসি ইনফরমেশন টেকনোলজি হাই হুই তামে আলাং লিতুমতা কেথে আকেনাং সট থেপিক খাংজাংল লাসি লাহাই আপু থাক তামে ইলিতুম ইনিশিয়েটিভ কেনপন আকেনাং সটল গভর্নমেন্ট আতুম পেন তামে সোয়ারলো আতুম এডুকেশন কেলং এজিও ফান বেটি বাচাও বেটি পড়াও পথেপি পেন ইনিশিয়েটিভ এনপন ল সন্থসি ইলিতুম কাদু কবে তামে সোয়ারলো আতুম ফান এডুকেশন পালং এজিও ফান ক্লেম পনাং পো আনপারটা ডিজিটাল এডুকেশন তামে কিপিপন আকেনাং সট লাপেন ইলিতুম সাকসেসফুল উইমেন মাতে কেথেকেরে সোয়ারলো আতুম পেন রং রূপ সরলো তুম কচিং কি গাছে থান মতে বিদি সরে পচয় জিও ফান কোসন সি সরলো তুম তা পাপ্রাং থেক জিমা মতে কচারলি কো আনকে নাং সৎমা হাই হুই গাইডেন্স লাভেন সাপোর্ট কিপিদুন থেক জিও ফান এলি তুম

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইদু পুতেমাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জাত্তা দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমে আসন মুংকে
1: কাপাচে থাঙমে আসন আনতে দোপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজে আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থেকা বেরটা কিথি কে জাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মিকাং পুয় বেরটা হেম কি মিকিলুত আর্নি চজুন চমাঙ্কান রং কেয়ার আরঙা জে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমি কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দো পিগলাং
0: এন্তে কোসন লপাচিনি প কোদাগল কা হোমরি দাম নাংজিকে
1: লাদাগল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সে দাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি জেথান বাপ্রাং দা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলা
1: ওয়াংিক নই লাদাখ আকাশবাণী দিফুয়া লং
2: লাকে আকাশবাণী ডিফু জয়মেকে পেচেটাক পনবম লাগে এফ এম বেনালং পেন ফারুই সিরত অবরসুরকে মেগাহার্স লা পেনিউস অন এয়ার এফ পেন টেনালিটুম কেডো অনাচার মেকটা অর্জলং ইকজিয়ে আদুন্থু ইংলিশ আচাই মেগাং ডেঙালং পেন কিচেন গার্ডেন পুথার প্রিয়াঙ্কা তেরাং পি পেন কে থানার জুয়েক সিনাম আলামজির কে তক বাংকে উত্তম তিমুং
3: গার্ডেন আ পাথ টু হেলদি লিভিং অ্যান্ড সাস্টেনেবল গ্রোথ আ কিচেন গার্ডেন ইজ আ

লাফানোপৰ নালিতম এই নোট পেন আছে এজয় মেক আং দেংলং পেন নালিতম পুখিলাল এক থেপি পেন কার্জিগলং বম লাখে আকাশবাণী ডিফু অলং পেন এই নোট পেন আছে এজয় মেক আং দেংলং পেন পুখিলাল এক থেপি পেন আদুন থুকিলো নালোন আর যুথিক সিনা আলো নালাম থে লাংরয় পারায়।

lapana por nali to enot pen ase ajay megang deng long pen pukhila lek thipi pen asona sona lonar jig long tanglo lake akashvani difu non studio korea por por phai kep chok ek tanglo lasi akashvani difu ajay me kerot ke par juke lapansi kangtoniklo pinom we control room la along sayar puke deng to men ke engineer on duty biren timo puthot pena padap পর ফাই পর মিনিট ফোকে পর হরলে ইলি তুম চেটং থাকলো না তোতং টে নিলি তাকে থাকলো দোমে থাকমে কারডম জয় হিন্দ।